0: 10 Taka FM 90.4
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

0: 94.4 টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত
2: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ মঙ্গলবার, 30শে আষাঢ়, 28শে মহররম, 14ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না, বরিশালে ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মত বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে 200 মেগাওয়াটে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। হরমুজ প্রণালীতে 20% শুল্ক চালুর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ রাত 1টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। শুনছিলেন শিরোনাম।
3: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি গতকাল বরিশালের গৌরনদীর সারিকল বাড়জোর খালপাড়ে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার সকালে বরিশালের গৌরনদীতে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সহ বিএনপি নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী গৌরনদীর সরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান দেশকে সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী গাছ লাগানোর পাশাপাশি গাছের প্রতি যত্ন নেয়ার আহ্বান জানান।
5: মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটি যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে উঠে আনন্দে। ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট, বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন।
4: এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। আগামী 1 বছরের মধ্যে দেশের 41 লাখ নারী ফ্যামিলি কার্ড হাতে পাবেন উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে বিএনপি কোনো বাধাই মানবে না।
5: আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাল্লাহ। কারণ ধীরে ধীরে শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের নারীরা, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। আমরা একটি কথা বলি যে আমরা করব কাজ, গর্ব দেশ, সবার জন্য
6: সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই কথা আমরা বলি সবার জন্য বাংলাদেশ আমরা বলি। করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই।
4: পরে প্রধানমন্ত্রী বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পায়ে হেঁটে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী এ সময় সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তিনি জঙ্গলের ভেতরে মহড়ারত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে।
7: বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে।
4: এক পর্যায়ে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ দায়িত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: এছাড়াও প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরের 30 গোডাউন বদ্ধভূমি এলাকা ও 30 গোডাউন সংলগ্ন সাগরদি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। এ সময় দেওয়া বক্তৃতায় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিককে মিলেমিশে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের জনগণ একসাথে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, 24-6-4 হটিয়েছে, এখন দেশ গড়ার পালা। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের বিগত 17 বছরের মতো আগামীতেও ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতে পারে, তবে তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। ঐক্য থাকলে ফ্যাসিস্ট বা কোনো গুপ্তচর দলে ঢুকে সুবিধা নিতে পারে। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি পুরোপুরি কমে গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
8: প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তৈরি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। সোমবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম জেলায় 176টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে 415টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে 16,821 জন আশ্রয় কেন্দ্রে রয়েছে। জেলায় 13,860টি বসত বাড়ি, 374টি শিক্ষা প্রতিষ্ঠান, 1,320 কিলোমিটার সড়ক, 145টি সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত 460 মেট্রিক টন চাল, নগদ 41,50,000 টাকা বিতরণ করা হয়েছে। এদিকে রাঙামাটিতে গত 2 দিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সোমবার সকাল থেকে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম ও বিলাইছড়ির ফারুয়া বাজারের পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র। রাঙামাটি জেলা প্রশাসন জানিয়েছে, আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মধ্যে নিয়মিত 3 বেলা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া পুরো জেলায় বিভিন্ন স্থানে এ পর্যন্ত 131টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। এদিকে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর 4 পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 2 দিনে সুরমা কুশিয়ারা অববাহিকায় নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে। সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত গতকাল চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের খোঁজ নেন এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বন্যা দুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যে কোনো প্রয়োজনে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। বন্যা কবলিত দেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাওয়াত হোসেন গতকাল সচিবালয়ে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোর কোথাও যেন কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ঔষধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার বিষয়ে মায়েদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: সোমবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত সাস্টেইনিং প্লে লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটেরিয়ান কনটেক্সট উদ্যোগের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন বলেন, সরকার জেলা ও উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে। এছাড়াও চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথোলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
10: up to the Upojela hospital. You will be happy to hear that from my speech in the last week under the instruction of our Honorable Prime Minister Janab Tariq Rahman. We are going to extend the kidney dialysis system, 50 bed in the district medical college hospital dialysis, 10 dialysis beds in the district hospital and 10 dialysis beds in the Upojela level hospital to give the dialysis service to the people of our country. We are going to establish the pathology laboratories in each and every Upojela hospital by this year and we are going to import the equipments this month.
9: স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মের হার বাড়ছে। মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই লক্ষ্যে সরকার প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার মিডওয়াইফ এবং পরিচর্যাকারী নিয়োগ দেবে।
10: We are taking the measures. Our midwives, our caregivers with a box of screening machine help, they will visit every home and we are going to start a tremendous family planning program from the end last of this next month.
9: জনসংখ্যার বৃদ্ধির হার উদ্বেগজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী শাকওয়াত হোসেন বলেন, এই হারকে একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার দেশব্যাপী জোরদার জন্ম নিয়ন্ত্রণ অভিযান শুরু করবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। নৌ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পের কনসেশন চুক্তি বাতিল বা পুনঃআলোচনার কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, 2030 সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত 30% ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রাজধানী ঢাকার 416 বছর পূর্তি এবং ঐতিহাসিক 1 আগস্ট ঢাকা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-র উদ্যোগে আগামী 31 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী হৃদয় ঢাকা শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল রাজধানী নগর ভবনে এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 আগস্ট লালবাগ কেল্লায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গত কয়েক দিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে 200 মেগাওয়াটে দাঁড়িয়েছে। গতকাল কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কেন্দ্রের 5টি ইউনিট থেকে গতকাল সকাল 9টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে 206 মেগাওয়াট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাতে গুলশানে কাতার দূতাবাসে গিয়ে রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ পুনর্বহাল করা হয়েছে। সংঘাতপূর্ণ দেশ দুটির মধ্যে সম্প্রতি হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে আসা সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্র 20% হারে শুল্ক আরোপ করবে। ডোনাল্ড ট্রাম্প জানান, এর ফলে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথে ইরানি জাহাজ বা দেশটির গ্রাহকদের প্রবেশ বা ফিরতি যাত্রা বন্ধ হবে, কিন্তু অন্য সকল দেশ প্রণালীটি উন্মুক্তভাবে ব্যবহার করতে পারবে। পরে ইরানের বিরুদ্ধে তৃতীয় রাতের মতো ধারাবাহিক হামলার কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার একটি মহাসড়কে বরযাত্রীবাহী একটি পিকআপের সঙ্গে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছে। দেশটির ইন্দ্রমায় অঞ্চলের কুলন গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় বরযাত্রীরা পেরিয়ান গ্রামের কাছ থেকে ফিরছিলেন। স্থানীয় ট্রাফিক পুলিশ জানায়, খোলা ট্রাকটি ধীর গতিতে চলছিল ও একটি সড়ক দ্বীপের নিকট ইউটার্ন নেওয়ার সময় একই দিক থেকে আসা অপর একটি ট্রাক এটিতে সজোরে ধাক্কা দেয়। পুলিশ জানায়, এর ফলে পিকআপটি উল্টে পড়ে যায়। এ সময় আরও একটি ট্রাকের সঙ্গে এটি ধাক্কা লাগে। এই সংঘর্ষের ফলে পিকআপটিতে থাকা বহু যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। গত মাসের 24 তারিখে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 4490-এ পৌঁছেছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রড্রিক্স গত রবিবার তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রাণহানির এই সংখ্যা প্রকাশ করেন। সরকারি হিসেবে আহতের সংখ্যা 16740-এ অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি 6462 জনকে উদ্ধার করা হয়। এই প্রাকৃতিক দুর্যোগে গৃহহীনের সংখ্যা 17907-এ দাঁড়িয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। আগামীকাল রাত একটায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মোকাবেলা করবে। সেমিফাইনালের বিজয়ী দল দুটি আগামী রবিবার রাতে নিউ ইয়র্কে এবছরের বিশ্বকাপ ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। হকি। ওমানের মাস্কাটে গতরাতে জুনিয়র AHF কাপ নারী হকিতে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে 1-0 গোলে পরাজিত করেছে। আজ একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8টায় দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তান চীনা হংকংয়ের এবং রাত 10টায় কাজাখস্তান পাকিস্তানের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে স্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 49 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ সুন্দর দেশ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না। বরিশালে ফ্যামিলি কার্ডধারীদের সঙ্গে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দাঁড়িয়েছে 200 মেগাওয়াটে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। হরমুজ প্রণালীতে 20% শুল্ক চালুর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ফিফা বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ রাত 1টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
0: আচ্ছা।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: জেন্তু মগর কি হুনতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন 90.4।

0: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা সবার, কি করছেন, কোথায় আছেন এবং কি অবস্থায় আছেন সবকিছু কিন্তু আমার জানা চাই, যেহেতু একটা দুর্যোগ বিপর্যয়ে কাটিয়ে উঠেছি বলা যায়, কারণ আজকে সকালে কিন্তু একটা সুন্দর মিষ্টি একটি রোদ উঠেছে। আচ্ছা, আমার কণ্ঠে কি কোনো চেঞ্জ শুন মানে বুঝতে পারছেন আপনারা? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে আজকে, এটা কেন হয়েছে বলেন তো, আমি না বুঝতে পারছি না। যাই হোক, আজকে কিন্তু একদম টাইমলি চলে এসেছি, যদিও 8টা বাজে আসতে পাইনি, বাট আগে চলে এসেছি। গত 2 দিন কিন্তু একটু লেট হয়েছিল বৃষ্টির কারণে এবং রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। আজকে রাস্তার অবস্থা যথেষ্ট ভালো, হয়তোবা সবাই আর কি ছুটি নিয়েছে বৃষ্টি দেখে, তো আজকে একদমই ভিড় ছিল না, জ্যাম ছিল না, খুবই লাইট ওয়েট একটা রাস্তা ছিল। সো যাই হোক, আজকে এই জন্য টাইমলি পৌঁছাতে পেরেছি। সো আপনারা কে কোথায় আছেন এবং কে কোথা থেকে আমাকে শুনছেন এবং কিভাবে শুনছেন, কিরকম মানে কি মানে কোন পর্যায়ে থেকে শুনছেন, লাইক বাসায় থেকে নাকি রাস্তায় শুনছেন নাকি কাজে যাচ্ছেন বা কাজ করছেন সেই অবস্থায় শুনছেন, আমাকে জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। সো আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মর্নিং মাইক নিয়ে, থাকবো ঢাকা FM 90.4 এ সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি, আজকেও থাকবো এবং আমার কণ্ঠ এরকম কেন শুনে যাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি একটু কণ্ঠটাকে ঠিক করে আসি, কারণ আমার মনে হয় যে আমি সকালবেলা চা খাইনি এই জন্য এরকম হচ্ছে। তো আমি একটা ব্রেক নিয়ে এবং কিছু গান শুনে মর্নিং মাইক শুরু করবো। সো আপনারা গান শুনতে থাকুন, আমি আবার একটু পরে ফিরছি। সো স্টে টিউনড।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো, দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

আমি আবার চলে এলাম ব্রেক নিয়ে। একটা চা এখনো খেতে পারিনি, তবে চা খেয়ে ফেলবো খুব তাড়াতাড়ি। যাই হোক, সকালবেলা আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। বলা যায় যে এই রোদে কিন্তু আস্তে আস্তে আমাদের রাস্তাঘাটের পানিটা শুকিয়ে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস গতকালকে নোটিস করলাম যে ফেসবুক এবং ওভারঅল সমস্ত সোশ্যাল মিডিয়াতে একটা কথা কিন্তু খুব বেশি হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করেছে, বা আমাদের দেশের আইন ব্যবস্থা বা সিস্টেম এত খারাপ যে আমরা এই যে রাস্তাঘাটে বৃষ্টি হলে পানি জমে যায়, হ্যাঁ আমাদের রাস্তাঘাট ভালো না, আমাদের সব কিছু ভালো না, আমাদের এই যে কমপ্লেইন। বাট টু বি অনেস্ট, এই যে রাস্তাঘাটের যে প্রবলেম, সেই প্রবলেমের পিছনে যদি 50% হাত কারো থাকে, সেটার পিছনে কিন্তু আমাদেরই হাত বেশি, তাই না? আমাদেরও কিন্তু এখানে দায়বদ্ধতা আছে। কিভাবে আছে আমি আপনাদেরকে একটু বলি, কারণ আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে যে কোনো ময়লা ফালাই। আপনি বুঝতে পারছেন, একটা ড্রেনে যদি প্লাস্টিকের জিনিস যায়, একটা বড় কোনো ময়লা যায় যেটা আসলে পানির সাথে মিশ্রণ হয় না, সেই ময়লাটা অবশ্যই ড্রেনের মুখটা বন্ধ করে দিবে। এবং ড্রেনের মুখ বন্ধ করে দেওয়া মানে পানি চলাচল ব্যবস্থা স্বাভাবিক না হওয়া, এবং পানি চলাচল ব্যবস্থা স্বাভাবিক না হওয়া মানেই হচ্ছে পানিটা মানে আস্তে আস্তে জমতে জমতে জমতে জমতে বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এটা রাস্তায় ছড়িয়ে যাওয়া। সো এখানে যদি আমি বলি যে হ্যাঁ, অবশ্যই আমাদের সিস্টেমের একটা ফল্ট তো আছে, রাস্তাঘাটের একটু সমস্যা আছে, রাস্তাঘাট ঠিক মতো হয়তো অনেক রাস্তা ভাঙা আছে, অনেক রাস্তার অনেক প্রবলেম আছে, লাইক বিভিন্ন রকমের ইস্যু আছে। কিন্তু তার থেকেও বেশি ইস্যু আমার কাছে মনে হয় যে আমরা যে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছি এইটা। কারণ মানে আপনি একটু আশপাশ তাকালে বা আপনি নিজেও কিন্তু দেখবেন যে একটা চিপসের প্যাকেট খেয়ে ঠাস করে রাস্তায় ফেলে দিচ্ছি, একটা চুইংগাম রাস্তায় ফেলে দিচ্ছি, পানির বোতল রাস্তায় ফেলে দিচ্ছি, এবং যদি বাই এনি চান্স আমরা ময়লার ঝুড়িতেও জিনিসটা ফেলাই, সে ময়লার ঝুড়ির থেকে ময়লাটাও নিয়ে যেয়ে কিন্তু একটা জায়গায় স্তূপ করা হচ্ছে, তাই না? বা হয়তো বা সেটা যে ড্রেনে ফেলে দিচ্ছে দোকানদার বা যেই যে থাকে আর কি। সো এই জিনিসটা কিন্তু আসলেই আমাদের স্বাস্থ্যের পক্ষেও যেমন ক্ষতিকর, আমাদের পরিবেশের পক্ষেও ক্ষতিকর, আমাদের দেশের পক্ষেও ক্ষতিকর। সো আমি এখন থেকে আপনাদের সবাইকে এটাই বলবো যে সামনে যাতে আরও এরকম কোনো পরিস্থিতির শিকার হতে না হয়, সেই জন্য এখন থেকে সবাইকে সোচ্চার হতে হবে, রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, এবং বাসা বাড়ির ময়লাটাকেও ঠিক স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। যেমন ধরুন ময়লাওয়ালার হাতে তুলে দিলাম, শেষ কাজ না, ময়লাওয়ালা সে ময়লাটা নিয়ে কোথায় ফেলছে বা দারোয়ান সে ময়লাটা নিয়ে কোথায় ফেলছে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং বাড়ির আশেপাশে ময়লা না ফেলাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এটা বুঝতেই পারছেন ময়লার স্তূপ জমে সেখানে কিন্তু মশা হয়, দেন আরও ধরনের অনেক রোগ বালাই জীবাণু, তারপর মানে অনেক অসুখ বিসুখের সৃষ্টি হয়। তো সেটা আমরা করব না, ওকে? সো আমরা এখন থেকে সবাই মিলে একটা মানে উদ্যোগ নিব, একটা কি বলবো স্টেপ নিব, যে আমরা এখন থেকে ময়লা অবশ্যই আমাদের ময়লা আবর্জনা এবং সব কিছু মানে যা আছে বর্জ্য সেগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো, এবং যদি ময়লা ফেলার জায়গা না থাকে তাহলে অবশ্যই সেটা মাটিতে গর্ত করে মাটি চাপা দিব, অথবা আগুনে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করলে ভালো হয়। যদিও আগুনে পোড়ালে সেটা আবার বায়ু দূষণ করে, সো সেটা না করে মাটিতে চাপা যদি দেওয়া যায় সেটা বেটার হয় আর কি। সো এই জিনিসটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, ওকে? সো আমরা এখন আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে। আমি কিন্তু সকাল 11টা পর্যন্ত থাকবো, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি, থাকবো 11টা পর্যন্ত, গল্প করবো, আড্ডা দিব, মজা মজা গসিপ স্টোরি হিস্টোরি শেয়ার করবো। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে, facebook.com/ilovedhakafm। সো এখানে আমি অলরেডি এটা পোস্ট করে দিয়েছি, সেটাতে আপনি কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন, ওকে? তো চলুন এখন আবার একটা গান শুনি, ম্যাজিক ম্যাজিক গানটি শুনে আবার বিরতি নিয়ে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব
4: খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

মাইক। এক সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে একটা বিরতি নিব, বিরতি থেকে ফিরবো পরের ঘন্টায়। আশা করি সবাই উপভোগ করছেন এবং আমার সাথে থাকবেন। সো এখন একটা বিরতি নিয়ে আবার একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। 90.4

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন 9:13 এবং খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে এবং আজকের ওয়েদারটাও মনে হচ্ছে যে ভালোই যাবে। আর আমি আমাদের পরিবেশের এবং রাস্তাঘাটের যে দুর্যোগ বা বিপর্যয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা ওভারকাম করতে পারবো। একটু আগেও আমি কিন্তু বলছিলাম যে যে আমাদের এই বিপর্যয়ের বা দুর্যোগের পিছনে যদি সিস্টেমের 50% দায় থাকে, বাকি 50% দায় কিন্তু আমাদের নিজেদের, কারণ আমরা যেভাবে পরিবেশ দূষণ করে যাচ্ছি এটা হওয়ারই ছিল, তাই না? সো আমরা এখন থেকে যেটা করব সেটা হচ্ছে যে পরিবেশের প্রতি অবশ্যই সোচ্চার থাকবো, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না এবং পরিবেশের এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবো। ওকে, তো চলুন এখন আবারও গল্পে ফিরে যাই। অনেক গরম গরম গল্প কিন্তু মানে ঘুরছে, গসিপ কিন্তু ঘুরছে, আর গসিপ এবং বলিউড এই দুটা কিন্তু আসলে একে অপরের পরিপূরক বলা যায়, তাই না? মানে আমরা যতই যাই করি না কেন, দিন শেষে দেখবেন যে বলিউডের নায়ক নায়িকাদেরকে নিয়ে আমাদের বেশি একটু কি বলে আগ্রহ বেশি থাকে এবং বলিউডের সমস্ত কিছু লাইক প্রোগ্রাম, রিয়েলিটি শো এগুলো নিয়ে কিন্তু আমাদের বেশি মানে আগ্রহ থাকে। সো তেমনই একটা রিয়েলিটি শো কিন্তু আমরা দেখি যে প্রতি বছর আমাদের মাঝে মানে উপস্থাপন করা হয় এবং সেখানে হোস্ট থাকে আর কেউ না, ওয়ান অ্যান্ড অনলি সালমান খান। এবং সালমান খানকে ছাড়াও কিন্তু ওই শোটা খুব একটা বেশি জমেও না বলা যায়, এবং প্রতিবারই যখন সালমান খান অসুস্থ হয়ে যায় বা কোনো উইকেন্ড কা বারে বা সপ্তাহের প্রোগ্রামে যখন সে না আসে, দর্শক কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দেয় যে না না আমরা সালমান খানকে চাই। সো আই থিঙ্ক আমার কথা শুনে আপনারা গেস করতে পেরেছেন আমি বিগ বসের কথা বলছি। হলিউডের একটা শো বিগ ব্রাদারের থেকে আসলে এই শো এর আইডিয়াটা আসে ইন্ডিয়াদের মধ্যে। সো সেখান থেকে কিন্তু এই বিগ বসের শুরু হয়েছে। এটা নিয়ে অনেক ধরনের কি বলে মানে আলোচনা সমালোচনা আছে, যে অনেকে বলে এই শো একদম ফালতু বা অনেকে বলে এই শোটা অনেক ভালো, মজা, এন্টারটেইনিং এবং লাইক রিয়েলিটি শো যেহেতু। সো সব কিছু মিলিয়ে কিন্তু শোটা অনেক বেশি জনপ্রিয়তা কামিয়েছে এবং অনেক বেশি এখনও মানে সে জায়গাটা ধরে রেখেছে। এবং সবথেকে বেশি যে জিনিসটা মানুষের টানে সেটা হচ্ছে সালমান খানের উইকেন্ড কা ওয়ারের যে দিনটা থাকে সেটা। তো যাই হোক, আমি কেন বিগ বসের কথা বলছি জানেন তো? কারণ বিগ বসের থেকে এখন পর্যন্ত সবথেকে বেশি জনপ্রিয়তা কামিয়েছে যেই কন্টেস্ট্যান্ট মানে যেই প্রতিযোগী সে আর কেউ না, শেহনাজ গিল। সে একজন পাঞ্জাবি সিঙ্গার এবং একজন অ্যাক্ট্রেস এবং সে কিন্তু খুবই ফেমাস হয়ে গিয়েছিল এবং তার সেই সিজনটাও কিন্তু খুব বেশি ফেমাস হয়েছিল এবং তার এবং সিদ্ধার্থের ফ্রেন্ডশিপ নিয়েও কিন্তু অনেক মানুষের এক্সপেকটেশন, ভালোবাসা, অনেক ফ্যান ফলোয়িং কিন্তু বেড়েছিল। সো সালমান খানেরও কিন্তু খুব বেশি পছন্দের ছিল শেহনাজ গিল। সো যাই হোক, শেহনাজ গিলের কথা বলছি এই কারণে যে শেহনাজ গিল প্রায় সিদ্ধার্থ মারা যাওয়া প্রায় 4-5 বছর পরে সে কিন্তু তার জীবনে মুভ অন করে ফেলেছে এবং মুভ অন করেছে কার সাথে, সেও কিন্তু আরো একজন মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর বলা যায়, মানে একই সাথে সে ডান্সার এবং অ্যাক্টর। কিছুদিন আগেই তার একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছিল ব্যাডেস এবং সেখানে কিন্তু হিরোর থেকে বেশিও তার ক্যারেক্টার নিয়ে বেশি আলোচনা হয়েছে এবং খুব বেশি নাম কামিয়েছে সেই ক্যারেক্টার করে। আমি আর কারো কথা বলছি না, আমি কথা বলছি রাঘব জুয়েলের কথা বলছি, যে কিনা ডান্স ইন্ডিয়া ডান্স এবং আরো কিছু নাচের শো থেকে হোস্টিং থেকে সে জনপ্রিয়তা পেয়েছিল এবং তারপরে ABCD 2-তে তাকে দেখা গিয়েছিল। এরপর তাকে আরো কিছু সিনেমায়, যেমন কিলের মতো একটা সিনেমায় যেখানে তাকে নেগেটিভ ক্যারেক্টারে দেখা গিয়েছিল, সেই সব মানে লাইক এটার পরেই কিন্তু তাকে নিয়ে মানুষের মানে এক্সপেকটেশন বেড়েছে যে রাঘবকে অলওয়েজ যা মানুষ জানতো যে ফানি ক্যারেক্টার, কমেডিয়ান বা ডান্সার, তার সেই জিনিস থেকে সে ভেঙে অ্যাজ এন আর্টিস্ট এবং অভিনেতা হিসেবে নিজেকে কিন্তু দাঁড় করিয়েছেন। তো তারপর তাকে কিন্তু স্ট্রিট ড্যান্সার 3D-তেও দেখা গেছে এবং তারপর সর্বশেষ তাকে যেখানে দেখা গেছে সেটা হচ্ছে ব্যাডেস বলিউড, যেটা বলছিলাম, এবং তারপরও তার আরও কিছু সিনেমা এবং সিরিজ এসেছে। কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়তা এসেছে এই শেহনাজ গিলের সাথে রিলেশনশিপের রিউমারে। প্রায় 3 বছর আগে এই রিউমার কিন্তু ছড়িয়েছিল, কিন্তু মানে এই বর্তমানে
তারা কিন্তু অফিশিয়াল করে দিয়েছেন, মানে যদিও নিজের মুখে বলেনি কিন্তু প্রায় অফিশিয়াল করে দিয়েছেন যে তারা এখন রিলেশনশিপে আছেন। সো এটা নিয়েও কিন্তু বলিউড পাড়ায় একটা মানে কি বলবো গরম গরম একটা অবস্থা চলছে। তো যারা যারা আর কি শাহনাজ গিলকে চেনেন বা রাঘব জুয়ালকে চেনেন বা বিগ বস দেখেন বা সিনেমা দেখেন, বলিউডের সিনেমা দেখেন, সো তারাই কিন্তু এই জিনিসটাকে বেশি বুঝতে পারবেন। আর যারা দেখেন না বা জানেন না বা চিনেন না, তাদের জন্য অবশ্যই ফেসবুক আছে, ফেসবুকে হয়তো বা গুগল আছে, সেখানে আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন। সো আমি অনেক বকবক করে ফেলেছি আসলে, অনেক দিন পর এত কথা বলে ফেললাম। যাই হোক, আপনাদের কি মতামত এই ব্যাপারে সেটা আমাকে জানিয়ে দেবেন SMS এবং কমেন্ট করে। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVETHAKAFM, তো সেখানেও আমার পোস্ট আছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ওকে, তো চলুন এখন আমি একটা গান শুনে আসি রূপকথারা। গানটি শুনে এবং এটা বিরতি নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

আছেন তো ফিলে, মগর কত জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। ফেসবুকে অলরেডি একটা পোস্ট আপলোড করেছি মর্নিং মাইকের, সেখানে দেখি কমেন্ট কি কি এসেছে এবং হোয়াটসঅ্যাপে কি কি মেসেজ এসেছে, সেই মেসেজগুলো একটু পড়বো এবং কমেন্টগুলো একটু পড়বো। তো চলুন দেখি, আমাকে প্রথম যে SMS করেছেন, সরি কমেন্ট করেছেন আবদুল্লাহ আল মঈন, আপু তোমাকে তো ডাইনি লাগছে, রংপুর থেকে শুনছি। থ্যাংক ইউ সো মাচ মঈন, ডাইনি লাগছে বলেছেন, তারপরও থ্যাংক ইউ জানিয়েছি কিন্তু। আচ্ছা, ইজি রানা ভাই, ওয়াও, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাওহিদুল ইসলাম, আই এম তাওহিদুল, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি তাওহিদুল, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটি SMS, আরও একটি কমেন্ট করেছেন, অসহায় মানুষের জন্য মির্জা গালিব বলেছেন, বিশ্বাস করেন আমি যদি আগে জানতাম আমি এতটাই অযোগ্য, আমি এতটাই অযোগ্য, তাহলে আমি কারো সাথে ভালোবাসা প্রকাশ করতাম না। বাহ, খুব সুন্দর একটি লাইন, থ্যাংক ইউ সো মাচ তাওহিদুল আমাদেরকে কমেন্ট করার জন্য এই সুন্দর লাইনটি। জামাল মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? সাথেই আছে তো, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম থেকে। থ্যাংক ইউ সো মাচ জামাল মিয়া কমেন্ট করার জন্য। আরও বেশি বেশি করে কমেন্ট করতে হবে আপনাদের। ওকে, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এখন যার SMS পড়বো, লাস্টে 921, আসসালামু আলাইকুম, তানহা আপু কেমন আছেন? অবসান বলছি ঢাকা থেকে হবিগঞ্জ যাচ্ছি, শুনছি, থ্যাংক ইউ সো মাচ। অবসান এখন কোথায় আছেন এবং আর কতক্ষণ লাগবে হবিগঞ্জ যেতে? হবিগঞ্জ তো সিলেটে, তাই না? মেবি 5-6 ঘন্টার একটা রোড থাকে, যদিও রাস্তাঘাটের অবস্থার উপর ডিপেন্ড করে। সো এখন যার SMS পড়বো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি শাহিন আহমেদ চৌধুরী, সিলেট থেকে শুনছি, আমার জন্য আপনার পছন্দের একটা গান শুনতে চাই, ধন্যবাদ আপনাকে। ওকে, আমি একটা সুন্দর আমার পছন্দের গান প্লে করে দেবো, যদি প্লেলিস্টে থাকে আর কি। আমি গানটা সকাল থেকে খুঁজছি, বাট গানটা আমি খুঁজে পাচ্ছি না আর কি, নামটা মনে করতে পারছি না, তো আমি এখন মনে করে আমি প্লে করে দিচ্ছি। ওকে, সো এখন আবারও বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: Destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে এবং থাকবো সকাল 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আশা করি সবাই জয়েন হয়ে গেছেন এবং আমাকে শুনছেন, এবং আমাকে শুনতে আপনাদের আশা করি ভালোই লাগছে, তাই না? চাইলে আমাকে কিন্তু একটা ফিডব্যাক দিতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগছে এবং কোত্থেকে শুনছেন। 01841904904 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaifm। তো চলুন আবার গল্প ফিরে যাই। কিছুদিন আগে মাইকেল জ্যাকসনের বায়োপিক হিসেবে একটি সিনেমা রিলিজ হয়েছিল যেখানে অভিনয় করেছিল তারই ভাতিজা, মানে ভাইয়ের ছেলে অভিনয় করেছিল, এবং সেই সিনেমার নাম ছিল মাইকেল। তো সেই পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত সিনেমা মাইকেল কিন্তু বক্স অফিসে $1 billion আয় করেছে, মানে অলরেডি $1 billion কিন্তু আয় করে ফেলেছেন। মাইকেল জ্যাকসনের একটা হিউজ ফ্যান বেজ ছিল এবং বলা হয় এখন পর্যন্ত সব থেকে বেশি যদি কারো ফ্যান বেজ থেকে থাকে সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের, এবং সিনেমার আয়ও কিন্তু সেটা প্রমাণ করে দিচ্ছে আমার কাছে মনে হয়, তাই না? তো যাই হোক, এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে জানাতে থাকুন এবং গল্পে থাকুন এবং মর্নিং মাই শুনতে থাকুন। সো আমি একটু পরে বিরতি নিয়ে আবার ফিরবো, সো stay tuned.
1: Dhaka FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামাত্তা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 92.4

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Fields.
1: সবাইকে শুভ দুপুর জানিয়ে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি আর যে রিদম হাজির হয়ে গেলাম মিড ডে ফিল্ড নিয়ে। দুপুর দুইটা বেজে গেছে এবং সবাই জানেন যে দুপুর দুইটা মানেই কিন্তু মিড ডে ফিল্ডস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং যুক্ত আছেন আমাদের সাথে। বন্ধুরা, বেশ সুন্দর একটা দিন, খুবই সফট একটা ওয়েদার চারিদিকে দেখা যাচ্ছে। মোটামুটি বৃষ্টিও কিন্তু থেমে গেছে, রোদেরও কিন্তু হালকা আনাগোনা দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সুন্দর এই দুপুর জুড়ে সবাই আমার সাথে থাকবেন, থাকবেন মিড ডে ফিল্ডের সাথে। পুরো দুপুর জুড়ে কিন্তু জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, তাছাড়া আমাদের প্লেলিস্ট জুড়ে সব অসাধারণ গান তো অপেক্ষা করছে আপনাদের জন্য। বন্ধুরা, হাজির হয়ে গেলাম আপনাদের টানে, আপনাদের ভালোবাসায়। আপনারা আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন। আর এই মুহূর্তে একটু বলে দিতে চাই যে খুব সহজে কিন্তু রিদমের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ILoveDhakaFM। সেখানে কিন্তু পোস্ট চলে এসেছে বন্ধুরা, তো দেরি না করে এক্ষুনি পোস্টের কমেন্ট সেকশনে চলে আসেন, আপনাদের অপেক্ষায় আছি। আর আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর আমার মনে হয় যেহেতু চলে এসেছি এখন তো টোটালি রিল্যাক্সড আছি আমি, আর এই দুপুরটাকে সুন্দর একটা গান দিয়ে শুরু করে দেওয়া উচিত। আর বাহিরে যেহেতু আজকে এরকম সুন্দর একটা রোদের আনাগোনা দেখা যাচ্ছে, বেশ কয়েকদিন পর কিন্তু বৃষ্টিটা থেমেছে এবং সূর্যমামার কিন্তু একটা আনাগোনা দেখা যাচ্ছে, তো আমার মনে হয় রোদের একটা গান দিয়ে কিন্তু আজকে দুপুরটা শুরু করা উচিত। এখন আমরা মেজবাউর রহমান সুমন ভাইয়ের করা রই দে আইলা গা জুড়াইতে গানটা দিয়ে আজকের দুপুরটা শুরু করছি। তো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, যুক্ত থাকবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Feels.
1: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম আবারও হাজির হয়ে গেল আপনাদের মাঝে, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। লিসেনার্স, মিড ডে ফিলস নিয়ে কিন্তু হাজির আছি দুপুর দুইটা থেকে, এবং দেখতে দেখতে কিন্তু সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, একদম বিকাল পাঁচটা পর্যন্ত আছি। লিসেনার্স অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমাকে মেসেজ করছে, আমাকে লিখছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি একটু এই মুহূর্তে একটু বলে দিতে চাই যে যারা আমাকে আসলে নাম্বারে লিখছেন, ফেসবুকে যারা যুক্ত আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসবেন, তাহলে করে হচ্ছে মানে আমার আপনাদের কমেন্টগুলো পড়তে বা আপনাদের মেসেজটা পেতে একটু সুবিধা হবে। সো যারা ফেসবুকের সাথে যুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের ফেসবুক পেজে চলে আসেন, ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে, facebook.com/ILoveDhakaFM, সেখানে চলে আসলে কিন্তু আমার পোস্ট অলরেডি চলে এসেছে এবং পোস্টের কমেন্ট সেকশনে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, নাম্বারও লিখতে পারেন, অবশ্যই আমি সবার নাম্বারে মেসেজও পড়ব। আর অনেকেই যুক্ত হয়ে গেছেন যারা এই শুরুর মুহূর্তে যুক্ত হয়ে গেছেন, লিখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার সাথে কিন্তু আজকে জমি একটা আড্ডা দিব। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া যুক্ত হয়ে গেছে। আর যে বাসার সবাই ভালো আছে, তোমার হাসি অনেক ভালোবাসি, তার চেয়েও তোমায় একটুখানি বেশি। নাইস নাইস, ধন্যবাদ ধন্যবাদ জিনিয়া। জান্নাতুল হীরা কিন্তু যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে আমার সাথে, এতদিন বৃষ্টির পর পানিতে সব ভেসে গেছে আর এখন ফাটা রোদ, দোয়া করি ঢাকার জলবদ্ধতা যেন তাড়াতাড়ি সেরে যায়। জলবদ্ধতা সেরে যাবে, এর জন্য সিনসিয়ার হতে হবে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা এই বাংলাদেশের যারা আমরা যেই নাগরিক যারা আছি, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সচেতন হতে পারি, তাহলে করে কিন্তু হচ্ছে আমরা এই রকম যে জলবদ্ধতা আছে বা যে ধরনের কি বলবো এটাকে, যে প্রাকৃতিক যে দুর্যোগ আছে, সেগুলো থেকে কিন্তু আমরা আসলে মানে নিজেকে সেফ রাখতে পারবো এবং হচ্ছে সেখান থেকে সরে আসতে পারবো। তো যাই হোক, আশা করছি অবশ্যই প্রতিটা এলাকাই খুব জলদি সুস্থ হয়ে উঠবে, যেইসব এলাকা বন্যা প্লাবিত হয়েছিল বা পানি উঠেছিল খুব জলদি হয়তো বা রিকভার করতে পারবে, সেই কামনায় রাখছি। ভাইয়া, আমি যদি কোথায় একটা ডোরিমন পেতাম, কোথায় মেসেজটা তো হারিয়ে ফেললাম। আচ্ছা, আমি যদি একটা ডোরিমনের মতো অ্যানিমেল ডোর থাকতো, ওকে, তাহলে সোজা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা দেখতে যেতাম। কারিমুল ফ্রম গঙ্গাচড়া। নাইস নাইস, এরকম চিন্তাভাবনা আসলে কখনো করিনি। বাই দ্য ওয়ে, আসলে যদি ডোরিমনের একটা এনি হওয়ার ডোর থাকতো তাহলে বেশ মজাই হতো, আমিও হয়তো বা দেখতাম আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ সামনাসামনি বসে দেখতাম। তবে আশা করছি অবশ্যই কোনো না কোনো ফিফা ইনশাআল্লাহ একবার দেখবো, এটা আসলে লাইফের একটা ইচ্ছে আর কি। কমেন্ট সেকশনে কিন্তু কাঠগোলাপ চলে এসেছে আমার সাথে, বেশ সুন্দর নাম। হ্যালো ভাইয়া, আমি রিমা, শুভ দুপুর। শুভ দুপুর রিমা, আপনার এই ফেসবুক আইডির নামটা কিন্তু বেশ সুন্দর, কাঠগোলাপ, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কে আছেন, হোয়াটস সামথিং দ্যাট 25 ইয়ার্স রিদম, নট আর জি রিদম, নেভার ডান বাট ওয়ান টু ডু বিফোর হিজ লাইফ ইন্ডস, সঞ্জিদা। সঞ্জিদা, অ্যানাদার জটিল কোয়েশ্চেন, এরকম কি আছে। আমি এখন পর্যন্ত যেটা হয়নি সেটা হচ্ছে মানে আমি অনেক বড়, মানে আমি হচ্ছে ভালো একটা কি বলবো একটা মানে আমার মনের মতো একটা যে কোনো একটা ফিল্মে কাজ করতে চাই আর কি, মানে যেটা হচ্ছে আমার মন মতো হবে কাজটা। অনেক কাজ আছে, চলচ্চিত্রের অনেক কাজ আছে, আমাদের বাংলাদেশ মিডিয়ার অনেক কাজ আছে, নাটকের অনেক কাজ আছে, তবে যে কোনো কাজ না, আমি চাচ্ছি মানে আমার যে লাইফের গোল বা যেটা আমি 25 বছর বয়সে পারিনি, সেটা হচ্ছে যে কোনো একটা ক্লাসিক কাজে নিজেকে হচ্ছে নিজের অ্যাক্টিং স্কিলকে হচ্ছে মানে সামনে তুলে আনতে চাই আর কি। সঞ্জিদা, এরকম একটা চিন্তাভাবনা আমার আছে, অবশ্যই দোয়া রাখবেন সবাই। আর সঞ্জিদা, নাইস কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। যাই হোক, একটা গানে চলে যাবো আমরা, এখন মনে করি আসাম যাবো গানটা শুনবো, ইমান চক্রবর্তীর করা, বেশ সুন্দর গান, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন। লিসেনার্স,

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক,
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

0: Nation, X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: 90.4.
1: Midday. Midday Field.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম, কিন্তু দুপুর 2টা বাজে হাজির হয়ে গিয়েছিলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে, এবং এখন পর্যন্ত কিন্তু আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন, মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে। আমি খুব লম্বা সময় জুড়ে কিন্তু ছিলাম না, আশা করছি এর জন্য কেউ রাগ করবে না, বিকজ সামান্য একটু খাওয়া দাওয়া করছিলাম আর কি। যাই হোক, আবারও কিন্তু চলে এসেছি, বিকাল 5টা পর্যন্ত আছি, জমিয়ে আড্ডা হবে, জমিয়ে গল্প হবে। যদিও আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, দ্বিতীয় ঘন্টা কিন্তু শুরুর মুহূর্তে আছি, 3:05। আচ্ছা, আমি সরাসরি চলে যাবো এখন একটু মেসেজে, কে কে আছে একটু দেখে আসি। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কেউ একজন, লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, নামটা লিখলে খুব খুশি হতাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওমর সালেহ আছেন চিটাগাং থেকে, শুভ দুপুর। আচ্ছা ওমর সালেহ ভাইয়া, আমি একটু চিটাগাংয়ের বর্তমান আপডেট একটু জানতে চাচ্ছিলাম। চিটাগাংয়ের কী অবস্থা, চিটাগাং এখন কেমন আছে, পানি কি একটু কমেছে কি না, যেসব এলাকায় মোটামুটি পানির প্রবণতা বেশি ছিল সেই সব এলাকার এখন কী খবর, ইলেকট্রিসিটি আছে কি না, এই ব্যাপারগুলো একটু জানাবেন আমাকে। তাছাড়া জান্নাতুল হীরাও আছে অবশ্য, জান্নাতুল হীরাও কিন্তু চাইলে আমাকে একটু আপডেটটা কষ্ট করে দিতে পারেন। হ্যালো ব্রাদার, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম আড্ডায়, সাথে আছি শেষ পর্যন্ত। রংপুর থেকে আইরিন, আইরিন অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। রিদম ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি সানিম কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। বেরা জিল যায় বাড়ি আজ, আর্জেন্টিনা চালায় গাড়ি, রিদম ভাই তুমি যায়। আচ্ছা, আমি মেসেজটা আসলে ওভাবে পড়তে পারছি না, আমি জানি না কি লিখেছেন সানিম, আশা করছি একটু ঠিকঠাকভাবে যদি লিখেন তাহলে হয়তো আপনার মেসেজটা পড়া যাবে। তারপর দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, তানজিলা যুক্ত আছে আমার সাথে। আচ্ছা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমাকে চিনতে পেরেছেন নাকি ভুলে গেছেন। আমি নারায়ণগঞ্জ থেকে তানজিলা। হাফ টাইম আমার জন্য সবাই দোয়া করবেন, আমি খুব অসুস্থ, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার হাজির হতে পারি। ওকে তানজিলা, ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, সেই দোয়াই রাখছি। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু সামারা যুক্ত হয়ে গেছে, আমার সাথে যুক্ত হয়ে গেছেন কেউ একজন, নামটা লিখে নিই, নামটা লিখলে খুব খুশি হতাম। আমার সাথে আছেন মুইন রংপুর থেকে। তারপর আচ্ছা একটা কোয়েশ্চেন পেয়েছি, আপনি কত বছর ধরে এই শো করছেন? আমি এই শো করছি, এই শোটার বেশি দিন হয়নি, এই শোটার মোস্ট প্রবলি 3-4 মাসের মতো হলো, এই শো বেশি দিন হয়নি। রংপুর থেকে পড়ি আছে আমার সাথে। তারপর দেখা যাচ্ছে জেরিন কিন্তু যুক্ত হয়ে গেছে চিটাগাং থেকে। যাই হোক, চিটাগাং থেকে বেশ কিছু বন্ধুবান্ধব আছে। আমি চিটাগাংয়ের বন্ধুবান্ধব যারা আছেন সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আর কি, যে চিটাগাংয়ের বর্তমান অর্থাৎ চট্টগ্রামের বর্তমান অবস্থা কেমন, বা কী কী অবস্থা, ওই এলাকার পানি কমেছে কি না, বা বন্যার বর্তমান আপডেট কী, আমাকে একটু জানাবেন কেউ কষ্ট করে। মিষ্টি ভাইয়া, জানো আমি তোমাকে কিসের মতো ভালোবাসি? নুনের মতো, কারণ মিষ্টি খেলে ডায়াবেটিক্স হয়, তাই নুনের মতো ভালোবাসি। তাই বেশ বেশ, সিলেট থেকে হালিমা আছে আমার সাথে। হালিমা খুব সুন্দর, খুব সুন্দর, নুনের মতো ভালোবাসা, ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। আর ভালোবাসার ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, ভালোবাসা ব্যাপারটা আসলে কি বলবো, যে এই ব্যাপারটা বা এই যে একটা শব্দ, এই শব্দটার ডেফিনেশন আসলে মানে কোনো দিক দিয়ে শেষ হবে বলে আমার মনে হয় না। সো এই ভালোবাসার একটা মেসেজ কিন্তু আজকে আছে অবশ্যই, যে মেসেজটা হচ্ছে পিকুর দেয়া একটা মেসেজ। পিকু লিসেনার্স, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কিন্তু গল্প করব, পরবর্তীতে আড্ডা দিব। কেউ একজন তার ভালোবাসার মানুষের রাগ ভাঙানোর জন্য কিন্তু আমাকে মেসেজ করেছে, সে আমাকে বলেছে যাতে তার ভালোবাসার মানুষটাকে একটু বলি যে সে তাকে কতটা ভালোবাসে। লিসেনার্স, যদি আপনারা ভালোবাসার এই গল্পটা শুনতে চান, ভালোবাসার এই ব্যাপারটা জানতে চান, অবশ্যই কিন্তু আমার সাথে যুক্ত থাকতে হবে। যাই হোক, আছে একদম বিকাল 5টা পর্যন্ত, আর সবার মেসেজই পড়বো, সবার কমেন্টই পড়বো। ফেসবুকে কিন্তু অনেকে আছেন, হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে এখন আমরা একটা গানে চলে যাব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে সোনু নিগম আর কৃষ্ণকলি সাহার করা একটা গান, যেটা হচ্ছে পারাম সুন্দারী অ্যালবামের পারদেসিয়া। বেশ সুন্দর একটা গান। এই গানটা আসলে আমি যদি বলি খুব পুরনো একটা গান, তবে এই গানটা যখনই শুনি গানটা কিন্তু অটোমেটিক্যালি মনটা ভালো করে দেয়। সো আমার মনে হয় গানটা আপনাদেরও ভালো লাগবে, যারা যুক্ত আছেন। আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমি কিন্তু আজকে আছি পুরো সময় জুড়ে, আমরা জমিয়ে আড্ডা দিব, জমিয়ে গল্প করবো। সো মিস করা যাবে না, সাথেই থাকতে হবে। খুব জলদি আবারও ফিরে আসছি। এখন এত কথা না বাড়িয়ে আমার মনে হয় সোজা গানে চলে যাওয়া উচিত বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর যে রিদম ইজ ব্যাক এগেইন উইথ মিড ডে ফিলস। লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে, যুক্ত আছেন মিড ডে ফিলস এর সাথে, যুক্ত আছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। লিসেনার্স, তখন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, ভালোবাসা। আজকে আমরা একটা ভালোবাসার গল্প শুনবো বন্ধুরা। আচ্ছা ধরেন একটা ভালোবাসার গল্প যেখানে শুধুই কিনা ভালোবাসা, আর ভালোবাসা কার মধ্যে ছিল জানেন? আচ্ছা প্রথম ক্যারেক্টার হচ্ছে পিকু। কি সুন্দর না নামটা। হ্যাঁ, আর পিকুর ভালোবাসার মানুষটা হচ্ছে টুনি। পিকু আর টুনি দুজনের মধ্যে বেশ এক ভালোবাসা। পিকুর দাঁড়িয়ে থাকা স্কুলের সামনে, ছোটোখাটো লেটার দেওয়া বা ভালোবাসার চিঠিপত্র যেটাকে বলে, বা ভালোবাসা বা ভালোবাসি এই কথাটা চিঠির মাধ্যমে জানানো, এই ব্যাপারটা কতটা কিউট হতে পারে তাই না? তারপর ধরেন টুনি স্কুলে পড়ে, সেই টুনির জন্য পিকু দাঁড়িয়ে থাকছে স্কুলের সামনে প্রতিনিয়ত, যে টুনিকে একটু দেখবে, টুনির সাথে একটু কথা বলবে, টুনিকে বুঝাবে যে পিকু টুনিকে কতটা ভালোবাসে। আচ্ছা, আর এই ব্যাপারটা, এই ভালোবাসার ব্যাপারটা আসলে পরিপূর্ণতা পায় কখন বন্ধুরা? যখন এই পরিপূর্ণতাটা আসলে মানে ভালোবাসার এই পরিপূর্ণতা যখন বিয়েতে রূপান্তর হয় বা বিয়েতে চলে আসে, তখনই আমার মনে হয় যে একটা মানুষের লাইফ কিন্তু সেখানেই সাকসেসফুল হয়ে যায়। আর পিকু কিন্তু ঠিক একইভাবে টুনিকে ভালোবাসতে পেরেছে এবং হচ্ছে ভালোবাসার পর কিন্তু টুনিকে বিয়েও করতে পেরেছে। এবং হ্যাঁ, জামাই বউ, পিকু জামাই, কিউট জামাই, অ্যান্টনি হচ্ছে কিউট বউ, তাদের মধ্যে যে এই যে ভালোবাসাটা। এই আচ্ছা, আমি ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে আমি কেন কথা বলছি বা পিকু টুনির কাহিনী আমি কেন শোনাচ্ছি, এটা শোনানোর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে পিকু, পিকুর সাথে না টুনি বেশ রাগ করেছে। টুনি নাকি বেশ কয়েকদিন যাবত পিকুর সাথে রাগ করে কোনো কথাবার্তা বলছে না। তবে ভালোবাসায় কি রাগ অভিমান মানে, রাগ অভিমান কি কখনো আসলে এই ভালোবাসাটাকে আটকে রাখতে পারে, সেটাই হচ্ছে একটা প্রশ্ন। তবে আমার মনে হয় যেই ভালোবাসায় বা যে রাগ অভিমানের মাঝখানে একজন মাথা নত করে বা হচ্ছে তার ভুল স্বীকার করে, আমার মনে হয় সেই ভালোবাসাটা খুব ইন্টারেস্টিং, এবং সেই ভালোবাসাটা আসলে অন্য লেভেলের একটা ভালোবাসা বা অন্য লেভেলের একটা অনুভূতি। যে মানুষটা ভুল স্বীকার করতে পারে বা যেই মানুষটা ভুল স্বীকার করে মাফ চেতে পারে, সেই মানুষটার মতো মানুষ আমার মনে হয় না আর হয়। যাই হোক, এখন অনেকে হয়তোবা বলতে পারেন যে পিকুকে নিয়ে কেন আমি একপাক্ষিক বলছি, কারণ পিকু তো টুনিকে বেশ ভালোবাসে, পিকু তো টুনির অপেক্ষায় আছে টুনি কখন টুনির রাগ ভাঙবে এবং হচ্ছে পিকু আবারও টুনিকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, পিকু কিন্তু আজকে আমাদেরকে রিকোয়েস্ট করেছে যাতে টুনিকে আমরা বলি যে টুনি প্লিজ আপনি রাগ অভিমান ছেড়ে দেন এবং পিকুর কাছে চলে আসেন আবারও, পিকু কিন্তু ভালো অবস্থানে নেই, পিকু কিন্তু আপনাকে খুব ভালোবাসে। সো আমার মনে হয় যে এই ভালোবাসার যে ব্যাপারটা এবং হচ্ছে এই যে রাগ অভিমানের পরেও পিকু যে আপনার কাছে তার ভুল স্বীকার করছে এবং তার জন্য যে মাফ চাচ্ছে, তার জন্য যে ক্ষমা চাচ্ছে, আমার মনে হয় এর থেকে বেশি কিছু আর হতেই পারে না। সো টুনি দেরি না করে এক্ষুনি রাগটা ভেঙে ফেলেন এবং পিকুর কাছে ফেরত চলে আসেন। আর আশা করছি অবশ্যই আপনাদের এই ভালোবাসাটা একটা পরিপূর্ণতা পাবে, আপনাদের এই ভালোবাসাটা সবসময় এভাবে টেকসই হয়ে থাকবে, সবসময় এভাবেই স্ট্রং থাকবে, এবং পিকু সবসময় আপনাকে এভাবেই ভালোবেসে যাবে। কারণ ভালোবাসার কোনো ডেফিনেশন হয় না, ভালোবাসার কোনো এক্সপ্লেনেশন হয় না, ভালোবাসার কোনো উত্তর নেই, ভালোবাসার কোনো শেষ নেই, ভালোবাসার কোনো শুরু নেই, ভালোবাসা জাস্ট একটা অনুভূতি, আর এই অনুভূতিটা হচ্ছে একটা পবিত্র অনুভূতি যেটা কিনা প্রকৃতি থেকে আসে, উপরওয়ালা থেকে আসে। আর সেই অনুভূতির মাঝখানে যদি আসলে এরকম রাগ অভিমান চলে আসে, আমার মনে হয় সেটাকে ধরে রাখা কোনোভাবেই ঠিক না। সো টুনি দেখেন পিকু কিন্তু আপনাকে বেশ ভালোবাসে এবং পিকু কিন্তু আমাদের সাথে সব শেয়ার করেছেন যে পিকু স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো আপনার জন্য, আপনাকে চিঠি লিখতো, আপনাকে কতটা ভালোবেসেছে, আপনার জন্য সে কি করেছে না করেছে সবই কিন্তু আমরা জানি। সো টুনি আর এই রাগ অভিমান বাদ দেন, বাদ দিয়ে পিকুর কাছে আসেন। পিকু, পিকু আপনাকে বেশ ভালোবাসে। কেমন লাগলো বন্ধুরা এই পিকু আর টুনির কাহিনী? আশা করি অবশ্যই ভালো লেগেছে। সো সবাই দোয়া করবেন যাতে পিকু আর টুনির এই ভালোবাসাটা, এই ঝগড়াটা যাতে শেষ হয়ে যায় এবং তাদের ভালোবাসাটা যাতে আবারও যাতে নতুনভাবে শুরু হয় এবং তাদের এই ভালোবাসাটা যাতে শেষ পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত, শুধু মৃত্যু পর্যন্ত না, মৃত্যুর পরেও যাতে তাদের এই ভালোবাসাটা ফুল অ্যান্ড ফাইনালি টিকে থাকে। অনেক অনেক শুভকামনা রইল পিকু আর টুনির জন্য, আর আশা করছি অবশ্যই তাদের যেই সমস্যাটা আছে বা যেই যা ঝামেলা আছে খুব জলদি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পিকু মন খারাপ করে থাকে না ইনশাল্লাহ, খুব জলদি আপনার এই ভালোবাসা আবারও হচ্ছে ফিরে আসবে এবং হচ্ছে আপনার টুনি ইনশাল্লাহ রাগ অভিমান কমিয়ে ফেলবে। যাই হোক, অনেক অনেক বেস্ট উইশেস ফর পিকু অ্যান্ড টুনি। অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুকে কিন্তু অনেকে যুক্ত আছে, আমি সরাসরি ফেসবুকে চলে যাবো একটু। ফেসবুকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু উমের রায়হান চলে এসেছেন, কমেন্ট করেছেন এমডি জাকারিয়া হোসেন, কমেন্ট করেছেন লামিয়া জান্নাত, কমেন্ট করেছেন এমডি নোমান, কাঠগোলাপ আছে আমার সাথে, এমডি নোমান লিখেছেন হ্যালো জাদুকর কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার মেসেজে পড়বো, সবার সাথে গল্প করবো, জমিয়ে আজকে আমরা আড্ডা দিব। আর এখন আমরা একটা গানে চলে যাবো, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঋষি পান্ডার করা একটা গান, কালো জলে কুসলা তলে। সো খুব সুন্দর একটা গান, এত কথা না বেরিয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসবো আশা করছি। অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলজের সাথে, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: You're listening to Taka FM 90.4.
1: Hi, mama. Jhalmuri dan to 10 taka.
2: Ei lon.
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Mississippi Fields.
1: Hello, listeners of RG Rhythm. কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে, সবাই শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি কিন্তু আছি আপনাদের মাঝে একদম বিকাল পাঁচটা পর্যন্ত। দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আসলে সময়টাকে মানে কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না, এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্টর। কিছু যদি সময়টাকে ধরে রাখা যেত তাহলে হয়তো বা বেশ ভালো হতো, তাহলে হয়তো বা আমরা সময়টাকে আটকে রেখে মিড ডে ফিল্ড নিয়ে, শুধু মিড ডে ফিল্ড না, ফুল ডে ফিল্ড নিয়ে হয়তো আমরা গল্প করতাম আর কি, ফুল ডে ফিল্ড নিয়ে হয়তো আমরা আড্ডা দিতাম আপনাদের সাথে। যাই হোক, অনেকেই যুক্ত আছে, সবাইকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। এবং যারা আমাকে মেসেজ করছেন, যারা আমাকে লিখছেন, সবার সাথে গল্প হবে, সবার সাথে আড্ডা হবে। তবে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের মাঝখানে যে একটা মুভি বের হয়েছিল, যেটা হচ্ছে মানে মাইকেলের যে হোল লাইফ ছিল, অর্থাৎ জীবন কাহিনী নিয়ে যে মুভিটা করা ছিল সেই মুভিটা, অর্থাৎ মাইকেল, হ্যাঁ এই মুভিটা তো মোটামুটি হয়তো বা অনেকেই দেখেছি আমরা। ইভেন এই মুভিটা নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকবার কিন্তু কথাও বলেছি, বেশ আড্ডা দিয়েছিলাম কিন্তু, যে মাইকেল মুভিটা কেমন হয়েছে বা মাইকেল মুভিটা কোথায় চলছে। ইভেন আমাদের বাংলাদেশের বিভিন্ন সিনেপ্লেক্সেও কিন্তু মাইকেল মুভিটা কিন্তু বেশ জমজমাটভাবে কিন্তু চলেছিল। যদিও আসলে আমি মাইকেল মুভিটা দেখতে গিয়েও দেখতে পারিনি, মাইকেল মুভিটা এখন পর্যন্ত আমার দেখা হয়নি। তবে এটা এখন পর্যন্ত আমি যতটুকু ঘাটাঘাটি করেছি যে মোস্ট অফ দ্য মানে যত এরকম বায়োপিক আছে এর মধ্যে এই মাইকেলের যে বায়োপিক এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই মাইন্ড ব্লোয়িং নাকি করেছে। সো দেখি, এটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা, মাইকেল নিয়ে আমি কেন কথা বলছিলাম, মাইকেল নিয়ে কথা বলার কারণটা হচ্ছে এই যে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে যেই সিনেমাটা আসলে অ্যাকচুয়ালি নির্মিত হয়েছে মাইকেল, সো এইটা যদি আমি বক্স অফিসের একটা কথা বলি, এটা কিন্তু নতুন একটা ইতিহাস কিন্তু করেছে। সিনেমাটি ধরেন যেই হোল টোটাল মানে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড ওয়াইড যেই টিকিট বিক্রি হয়েছে সেটা কিন্তু $1 বিলিয়ন বেশি আয় করেছে। এইটাই হচ্ছে এখন পর্যন্ত প্রথম বায়োপিক যা $1 বিলিয়ন আয় ছাড়ালো। উত্তর আমেরিকার সিনেমাটির আয় $371.8 মিলিয়ন, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে $629.8 মিলিয়ন। সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে $1.001 বিলিয়ন। লিসেনার্স, আসলে এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমি মানে এই অঙ্কটা হয়তো আমরা মুখে বলেও কখনো কুলাতে পারবো না, এত বড় সংখ্যা। তবে এটা আসলে স্বাভাবিক, ছাড়ানোর মতোই কথা, কারণ মোটামুটি হোল ওয়ার্ল্ডে কিন্তু এই মাইকেল জ্যাকসনের এই বায়োপিকটা কিন্তু পাবলিশ হয়েছিল। ইভেন আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশেও কিন্তু খুব দুর্দান্তভাবে বাংলাদেশের বেশ কয়েকটা সিনেপ্লেক্সে কিন্তু হচ্ছে এই মাইকেল মুভিটা কিন্তু হচ্ছে দেখানো হয়েছে বা মাইকেল মুভিটা কিন্তু রিলিজ হয়েছিল। ইভেন অনেকেই কিন্তু এই মুভিটা দেখেছেন এবং সবাই কিন্তু আসলে মুভিটা এনজয় করেছে। সো আমার মনে হয় এখন পর্যন্ত যারা দেখেননি, এত সুন্দর একটা বায়োপিক, খুব ইজিলি কিন্তু চেক আউট করতে পারেন, দেখে নিতে পারেন মুভিটা, এনজয় করতে পারেন। আর এই মুক্তির আগে এই মুভিটার যদি আরেকটু বিস্তারিত বলি, মুক্তির আগে কিন্তু এটা নিয়ে আসলে অনেক অনেক বিতর্ক ছিল। ইভেন মানে অনেক অনেক কথা বলেছিল যে এটা আসলে পুনর্নির্মাণ বা কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছে বা এটা হয়তো বা মার্কেটে ওভাবে টিকতে পারবে না বা এটা হচ্ছে সবার সাথে লড়াই করতে পারবে না, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু ছিল। বাট দেখেন, আনফর্চুনেটলি কিন্তু এটা বক্স অফিসে কিন্তু মানে এই যে রেকর্ড, একের পর এক রেকর্ড, দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং। আসলে এই মুভিগুলো ইনসেন্ট লেভেলের মুভি। এবং আমার যেটা মনে হয় যে শুধু এই এই মানে যেই $1.001 বিলিয়ন, এটা নাথিং। আমার মনে হয় ইভেন বাংলাদেশ থেকেও যদি আসলে বেটার কোনো বায়োপিক মানে যেটা এবার ফুটিয়ে তোলা যায় বা যেটা একটু সুন্দরভাবে সবার সামনে আনা যায়, সেটাও কিন্তু আসলে ইনকাম করতে পারবে। সো অনেক অনেক আসলে কি বলবো, বেস্ট উইশেস ফর দ্যাট টিম যারা হচ্ছে মাইকেল জ্যাকসনের এই বায়োপিকটা নির্মাণ করেছে বা মাইকেল এই যে সিরিজটা বা এই মুভিটা আসলে তারা নিয়ে এসেছে। সো সবার জন্য অনেক অনেক উইশেস রইল। আচ্ছা, আমি একটু সরাসরি এখন মেসেজে চলে যাবো, অনেকেই কিন্তু যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি চিটাগাং থেকে জেরিন আছে আমার সাথে। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। ঠিক আছে, ভুলবে না। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে জিনিয়া আছে আমার সাথে। আর যে জানো যখন কোথায় মেসেজটা, ও পেয়েছি আমি যখন রাগ করে থাকি তোমার রাগ করে থাকার সাথে মিলে গেছে। আচ্ছা, আমি রাগ করলে জিনিসপত্র ছুড়ি না, মন খারাপ করে থাকি মুখ দেখলে বোঝা যাবে, আর বেশি সমস্যা হলে সেখান থেকে চলে যাই। একটু পার্থক্য, মন খারাপ আপন মানুষের সাথে হয়, তাই মন ভালো করার জন্য লুকিয়ে কাঁদি, ডায়েরিতে লিখি। হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকমই, রাগের যে ব্যাপারটা না, রাগের ব্যাপারটা আমার মনে হয় এরকমই হওয়া উচিত। ইভেন আমি গতকালকেও যখন আপনাদের সাথে গল্প করছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে রাগ করলে মানে আমি আসলে কেউ বুঝবে না যে আমি রাগ করেছি, আমি জাস্ট খালি ওইখান থেকে সরে যাবো চুপচাপ। ওইখানে আমি কোনো কথাবার্তা বলবো না, বা ওইখানে আমি কোনো অভিযোগ জানাবো না, ওইখানে আমি কোনো অভিমান জানাবো না, আমি জাস্ট খালি চুপ করে সরে যাব। এটাই আমার মনে হয় যে আসলে রাগ ব্যাপারটা এরকমই হওয়া উচিত। আর অপোজিট পার্সন বা অপোজিট যে সিচুয়েশনটা আছে তারা যদি আপনাকে বুঝতে পারে, তাহলে তো আপনার সেই রাগটা আসলে সাকসেসফুল হলো। তাছাড়া আমার মনে হয় না যে মানে অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ রাগ বোঝেই না। যাই হোক, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু রেদওয়ান আছে রংপুর থেকে, আমার সাথে মারিয়া যুক্ত হয়ে গেছে যেই বিভাগ থেকে, কোথায় যেই বিভাগ থেকে আমরা বেশি তোমাকে শুনি বলো তো কোন বিভাগ? আচ্ছা, এটা মোস্ট প্রবলি মারিয়া, মোস্ট প্রবলি রংপুর থেকে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ মারিয়া, অনেক অনেক ধন্যবাদ। রংপুর থেকে রিয়াদ আছে আমার সাথে, আমার সাথে আছেন কে আছেন? আমার সাথে কিন্তু মাম্পি আছে দেখা যাচ্ছে। আচ্ছা, মাম্পি লিখেছে, আচ্ছা রাইসুল, তোর ওই চাঁদ বদনের এই গানটা তো তোমার মতো ব্যর্থ প্রেমিক ছেলেদের জন্য। আচ্ছা, তাই নাকি? কোথায় ব্যর্থ প্রেমিক ছেলেদের জন্য গাওয়া হয়েছে? তাহলে মেয়েরা এই গান শোনার জন্য এত পাগল কেন? আমার তো গানটা শুনলে অনেক হাসি পায়। আচ্ছা, তাই নাকি? যাই হোক মাম্পি, আসলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা গান কখনো কোনো, আমার মনে হয় না যে কোনো জেন্ডার ভেদে করা হয়। সো গানটা হচ্ছে টোটালি অনুভূতির সাথে কানেক্টেড হয়, অনুভূতির সাথে রিলেট খায় এই আর কি। যাই হোক, অনেক মেসেজ পড়লাম, অনেক কথা বলে ফেললাম, আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসবো। এখন আমরা একটা গানে চলে যাব, আমরা এখন ভেরিয়েশন নাম্বার 25 অ্যালবামের একটা গান শুনবো, যে গানটা করেছে কিন্তু আনিলা, ডাক দিয়েছেন দয়াল আমারে। তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি। আশা করছি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। একদম শেষ ঘন্টায় চলে এসেছি, 4:01। শেষ ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমি আপনাদের বন্ধু আর জি রিদম, আর আছি কিন্তু মিড ডে ফিলস নিয়ে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, অর্থাৎ 5টা পর্যন্ত আছি। আজ কিন্তু আমরা বেশ গল্প করেছি এবং বেশ এনজয় করেছি। আর অনেকেই আমাকে মেসেজ করছেন, আমি যে স্টোরিটা বলেছিলাম যে পিকু আর টুনির স্টোরির কথা আমি শেয়ার করেছিলাম, পিকু এবং টুনির স্টোরি আপনাদের শুনিয়েছিলাম, ভালোবাসার গল্প। সো এটা নিয়ে কিন্তু অনেকে কোয়েশ্চেন করছেন, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তবে এই মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাতে চাই, দেখি কে কে আছে আমার সাথে। আমি কিন্তু দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমার সাথে তাসনুবা যুক্ত হয়ে গেছে। এই কি অবস্থা তোমার, কি বলবো, ভাষা নাই। কেন, ভাষা কোথায় তাসনুবা? কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর আরো একজন যুক্ত হয়েছেন, যদিও মেসেজ ডিলিট করে দিয়েছেন। হ্যালো, হ্যাঁ হাই হাই, হ্যালো। তারপর দেখা যাচ্ছে ফেসবুকেও কিন্তু অনেকে আছেন, কমেন্ট করছেন, সো গুড সো গুড আনসার, ওকে থ্যাংক ইউ সো মাচ। উমের রায়হান আছেন, আফ্রিদা ওয়াসিমা আছে, আচ্ছা ঠিক আছে। জাকারিয়া হোসেন আছেন পাবনা থেকে, উমের রায়হান আছেন, লামিয়া জান্নাত আছে, দেখা যাচ্ছে আমার সাথে নোমান আছে, জামাল মিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে। আজকে জামাল মিয়ার ব্যাপারটা দেখে খুবই এক্সাইটেড লাগছে, বিকজ জামাল মিয়া সবসময় হচ্ছে আমার যে অন্য আরেকটা যে শো আছে রেডিও আমার 102.4 FM এ, সেই শোতে কিন্তু রেগুলার থাকে। বাট আনফর্চুনেটলি কিন্তু আজকে তাকে ঢাকা FM 90.4 দেখা যাচ্ছে, অর্থাৎ মিড ডে ফিল্ডেও কিন্তু দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো জামাল ভাই আপনাকে দেখে। এবং আজকে সকালবেলাও বোধ হয় আমি যখন এক কাপ চা অনুষ্ঠানটা করছিলাম তখন কিন্তু আপনার কথা বলছিলাম যে জামাল ভাই কিন্তু রেগুলার হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকে এবং হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করেন। যাই হোক, আমার সাথে আরও অনেকেই যুক্ত আছে। আমার সাথে কিন্তু রিয়াদ আছে দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে আমার সাথে লিটল আছে রংপুর থেকে। ও রংপুর থেকে লিটল, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য, মাঝখানে মনে হয় লিটলকে পাইনি। হিমাদ্রি আছে আমার সাথে, তারপর একটা গানের কথা বলে 100 গান শোনাও কেন? আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে দেখেন আমি তো এত কথা বলতে পারি না, আমার আমার গলা ব্যথা করে। না আসলে ব্যাপারটা এরকম কিছু না, ব্যাপারটা হচ্ছে এই যে গানগুলো আপনাদেরই তো পছন্দের গান, সো সেই জন্যই গানগুলো শুনি আর কি, গানগুলো ভালো লাগে। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে কে আছে কে আছে, গঙ্গাছড়া থেকে কারিমুল কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। তারপর আমার সাথে যুক্ত আছে আমার সাথে কে কে কে কে কে, ওরে বাবা অনেকেই যুক্ত আছে দেখা যাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার সাথেই কথা বলবো, সবার সাথে আড্ডা দিব, আছি কিন্তু পুরো সময় জুড়ে। আচ্ছা পড়ি আছে দেখা যাচ্ছে, তারপর কে আছেন, নামটা লিখে নিই, নামটা লিখলে হয়তো বা খুশি হতাম। আমি তোমার একজন বিগ ফ্যান, তুমি অনেক কিউট, প্লিজ আমার মেসেজটা পড়বে, তোমার অনুষ্ঠানটা আমার অনেক ভালো লাগে, আই লাভ ইউ। হ্যাঁ লাভ ইউ টু ম্যান, লাভ ইউ টু, জানি না কে লিখেছেন, নামটা লিখে দিলে খুব খুশি হতাম, ভালো লাগতো। যাই হোক আরও একটা গানে চলে যাবো, এখন আমার গান শুনবো একটা, কালা কালা। যাই হোক আর্জিনের করা কালা কালা গানটা শুনবো এখন লিসেনার্স। আমি খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। যাই হোক আমরা কালাতে চলে যাই ডিরেক্ট এখন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আপনার সাথে 90.4
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। সেই দুপুর দুইটা থেকেই ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টার প্রায় শেষের দিকে চলে এসেছি, মাঝামাঝি অবস্থানে আছি। 4:24। সময়টা কখন কোন দিক দিয়ে কীভাবে চলে যায় গড নোজ ওয়েল। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেকেই যুক্ত আছেন। সবার সাথেই কথা বলবো, সবার সাথেই আড্ডা দিব, সবার সাথেই সবার মেসেজই পড়বো। হোয়াটসঅ্যাপে অনেকে আছেন, ফেসবুকে আছেন, মেসেজেও কিন্তু দেখা যাচ্ছে অনেকেই আছেন, অনেকগুলো মেসেজ এখন পর্যন্ত পড়াই হয়নি। যাই হোক, সবার মেসেজই পড়বো। তবে এর আগে কি একটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে জুলাই। লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু জুলাই মাস চলে এসেছে, আজকে জুলাই মাসের 14 তারিখ। বন্ধুরা, এই জুলাই মাস ঘিরে কিন্তু আমাদের এক অন্যতম একটা ইতিহাস কিন্তু আছে, অনন্য এক ইতিহাস কিন্তু আছে, যে ইতিহাস সবসময় স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। ঠিক এই সময়টাতেই কিন্তু শিক্ষার্থীরা গর্জে উঠেছিল তাদের যেই স্বাধীনতার প্রতি, যে তাদের যে ঝোঁক সেটার প্রতি। শুধু শিক্ষার্থীরা না, এই সময় থেকে কিন্তু শুরু হয়েছিল সাধারণ জনমানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষজন সবাই কিন্তু শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে এসেছিল এবং এক গর্জে কিন্তু সবাই গর্জে উঠেছিল। সবাই তখন বুঝিয়ে দিয়েছিল যে কথা বলার স্বাধীনতা, বা সবারই যে আসলে কথা বলার স্বাধীনতা আছে, আর একত্রে হয়ে যে সেই স্বাধীনতা ছিনিয়ে আনা যায় সেই ব্যাপারটা কিন্তু প্রমাণ করেছিল বাঙালি। আর দেখতে দেখতে কিন্তু 2026 সালের জুলাই মাস চলে এসেছে, আর এই জুলাই মাসে যারা শহীদ হয়েছিল, এই জুলাই মাসে যারা আমাদের ছেড়ে চলে গিয়েছিল, এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল, সবার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া রইল এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক, সেই দোয়াই করছি, সেই কামনাই রইল। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলেন একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুনছি রংপুর পাউটানা হাট থেকে। ওকে, এমডি আয়ুব হোসেন, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আয়ুব ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে, আমার সাথে যুক্ত হয়ে গেছে, আমার সাথে যুক্ত হয়ে গেছে মহানগর, রংপুর মহানগর থেকে রাজু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রাজু, আশা করছি আপনিও ভালো আছেন। আমার সাথে কিন্তু যুক্ত আছে নামতা লিখেনি, এভরি ওয়ান শুড প্রে ফর দ্য পিপল অফ চিটাগাং, সবাই চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন। হ্যাঁ, চট্টগ্রামবাসীর জন্য অনেক অনেক দোয়া, আশা করছি যেহেতু বৃষ্টি বাদলটা কিন্তু মোটামুটি কমে এসেছে, হয়তো বা পানি কিন্তু নামা শুরু হয়েছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব জলদি চট্টগ্রাম রিকভার করে উঠবে এবং হচ্ছে সবাই নর্মাল লাইফে ফেরত আসতে পারবে, সেই দোয়াই রাখছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, হাই ভাইয়া, আপনি আর জে রিদম আর আমি এম জে মিথিলা, তাই নাকি? আচ্ছা, আর জে মানে তো বুঝলাম, ঠিক আছে, রেডিও জকি রিদম, এম জে মিথিলা মানে কি? মাই জকি মিথিলা, এরকম কিছু নাকি? মিথিলা জকি মিথিলা, এম জে মিথিলা, জানান আপনার ফুল মিনিংটা একটু আমাকে জানান। ফেসবুকেও কিন্তু অনেকে যুক্ত আছে আমার সাথে, দেখা যাচ্ছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি এখন একটু সরাসরি নাম্বারে চলে যেতে চাই, দেখি নাম্বারে, যেহেতু বললাম যে অনেকগুলো মেসেজ কিন্তু এখন পর্যন্ত আনরিড অবস্থায় আছে। সো আশা করছি কেউ রাগ করবেন না, সবার মেসেজই পড়বো, সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, আরও কিছুটা মুহূর্ত আছে আপনাদের সাথে। প্রথমে দেখতে পাচ্ছি কে আছেন আমার সাথে, কে আছেন, কে আছেন, কে আছেন, বাবারে অনেকগুলো মেসেজ দেখা যাচ্ছে। ভাইয়া, আমি নিশি রংপুর থেকে। ওই মিস্টার, আজকে আমার সব মেসেজ পড়বা? ও আমার দিলক রাজা, দিলক রাজা, এটা আবার কেমন নাম, যাই হোক ভালো লাগলো খুব। আচ্ছা, জানো কালকে রাতে, রাত নয়, তার খুব সুন্দর ছিল জিসা ও রাফি ভাইয়ের কথাগুলো। আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিটের জিসা এন্ড রাফি ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে কোথায়, এদিকে একদিকে তোমাকে শুনছি আর একদিকে পড়ছি, তাই আম্মু বলছে ফোনের ভিতর ঢুকে যা বই নিয়ে। আচ্ছা, আমাকে শুনেন ভালো কথা, তবে পড়ায় কিন্তু মন দিতে হবে নিশি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জান্নাতি আছে আমার সাথে রংপুর থেকে, আপনার কণ্ঠ খুব ভালো লাগে, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরও একজন জান্নাতি আছেন। আপনার কোন কালার বেশি পছন্দ? আমি কালারের কথা যদি বলি, আমার বেশি পছন্দ হচ্ছে কালো। আমি নিজেও কালো, আমার কালো কালারটাই বেশি পছন্দ, কালো রংটাই বেশি পছন্দ। আসপিয়া আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে। রাকিব আছে আমার সাথে চট্টগ্রাম থেকে। জান্নাতুন নূর তানজুম কিন্তু যুক্ত হয়ে গেছে। জান্নাতুন নূর তানজুমকে অনেকদিন পরে পেলাম মনে হচ্ছে। তারপর দেখা যাচ্ছে, হাই ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আফরিন কিন্তু আছে আমার সাথে। মনে করছি রিদম ভূত দাদা নেই, এখন শুনি আছে, ভালো। আজ মেজাজ 540 ডিগ্রি হয়ে আছে, কেন এত এত গরম হয়ে আছে কেন? তারপর দেখা পাচ্ছি কোথায় রাগ উঠে আছে, কিছুক্ষণ বসে থাকি, মাথা ঠান্ডা করি, তারপর কি কি হয় তবে শুনছি। অনেক অনেক ধন্যবাদ, এই গরম মেজাজ অবস্থাতেও আমাকে শুনছেন আফরিন। আফরিনের মেজাজ সবসময় চড়া থাকে, আমি খেয়াল করেছি একটা বিষয়। ইশারা আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আমার সাথে কিন্তু রবি আছে, আমার সাথে কেউ একজন আছেন, দাইদে গানটা শুনতে যাচ্ছেন, মুইন রংপুর থেকে। ঠিক আছে, অবশ্যই আমরা শুনবো। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু স্পেন আর হচ্ছে ফ্রান্সের খেলা আছে। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই আমাকে মেসেজ করছেন যে আমি ব্যাপারটা কিভাবে দেখছি, বা এই ব্যাপারটা নিয়ে আসলে আমার কোনো সে আছে কিনা। দুটো টিমই কিন্তু মোটামুটি ভালো পজিশনে আছে। আর আমি যদি বলি যে ফ্রান্স অ্যান্ড স্পেন, আসলে তারা যে এই যে সেমিফাইনালে পৌঁছেছে, অবভিয়াসলি তারা তাদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে, বা তারা তাদের জায়গা থেকে বেস্ট একটা খেলা দিয়েছে বলেই কিন্তু তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছে। সো আমার মনে হয় না যে কোনো টিমই এখানে ফেলনা টিম। দুইটা টিমই কিন্তু খুবই রাফ অ্যান্ড টাফ। যেমনিভাবে খেলছে ফ্রান্স, ঠিক তেমনিভাবে কিন্তু খেলছে স্পেন। সো আসলে খেলাটা নিয়ে বলা যাচ্ছে না, আমি আপাতত মনে করছি 50-50, বাট পরবর্তীতে দেখা যাক। তারপরও আমি যদি বলি, এআই কম্পিউটার কিন্তু বলছে যে 55-45 স্পেনের ক্ষেত্রে দেখাচ্ছে যে স্পেন নাকি হয়তো বা জিতে যাওয়ার একটা পসিবিলিটি আছে। বাট আমার মনে হচ্ছে যে আসলে দুইটা টিমের ফরমেশনই কিন্তু বেশ ভালো। সো দেখা যাক কি হয়। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু আছে, কেমন আছো? অনেকদিন থেকে তোমাকে মিস করছি আমি, শান্তা। ও শান্তা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। নুসরাত আছে আমার সাথে, তোমার কথা ভালো লাগে ভাই, অনেক সুন্দর কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে, সরি রিটংপুর থেকে শিলা আছে। আচ্ছা, আমি এই মেসেজটা পড়ি, মেসেজটা খুব ইন্টারেস্টিং। ইটামি টিটোমাক ইটনেক ভিটালো বিটাসি ভিটায়া রিটংপুর টিটাকি শিলা। আচ্ছা, আমি মোস্ট প্রবাবলি বুঝতে পেরেছি, দেখা যাক কি হয়। এই এই ভাষাটার সাথে আমি আমি কিন্তু একটু কনসার্ন আছি, বা এই ভাষাটার ব্যাপারে আমার একটু আইডিয়া আছে। যাই হোক, তিন্নি আছে চট্টগ্রাম থেকে আমার জন্য, কোথায়? আমার জন্য লেট মি লাভ ইউ গানটা প্লে করবেন? হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই চেষ্টা করবো ফ্রেন্ড। তিন্নি যুক্ত থাকবেন, আপনার পছন্দের গান পেয়ে যাবেন আমাদের প্লে লিস্টে। সিদ্রা আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে। রংপুর থেকে পড়ি যুক্ত আছে আমার সাথে। ভাইয়া, তুমি কি কাউকে ভালোবাসো? বোন ভেবে বলতে পারো, তোমাকে একটা নাম দিলাম, নামটি হলো রিদু। নামটা, এই নামটা আসলে অনেকেই ডাকে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। আর না, আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসা ভালোবাসা আসলে এগুলো আমার জন্য না। তবে ভালোবাসা নিয়ে আরও কথা হবে, গল্প হবে। এখন আমরা একটা গানে চলে যাব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ইমান চক্রবর্তী করা একটা গান, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। যাই হোক, খুব জলদি আমরা ফিরে আসছি লিসেনার্স।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: Listeners, welcome back again. This is RJ Rhythm here. Apnar shunchen apnader pochonder station Dhaka FM 90.4. আমি রিদম কিন্তু সেই দুপুর থেকেই ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা বন্ধুরা, তবে কেমন হয়, যেহেতু আসলে সবসময় কিন্তু এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাই, তবে আজকে চেষ্টা করব একদম একদম শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 5টা পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য, দেখি পসিবল হয় কিনা, দেখা যাক। আচ্ছা অনেকে যুক্ত আছেন কিন্তু আমার সাথে, আমি এখন এত কথা না বাড়ি আমি সোজা কিছু মেসেজ চলে যাব। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছেন কে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি মিজানুর রহমান মিজান, সিলেট সিটি থেকে। ভাইয়া একটা চাই, যদি আমার রিকোয়েস্টটা রাখেন, তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান, এই গানটা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। ভাইয়া আপনার শো সপ্তাহে কতদিন হয়, আর হচ্ছে সরি কোথায়, কোন কোন সময় জানাবেন প্লিজ। আচ্ছা এই ব্যাপারটা আমি একটু সবার উদ্দেশ্যে বলে দিতে চাই যে আমার শো মোটামুটি হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না সেটা হচ্ছে আমার প্রত্যেক সপ্তাহে সোমবার মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন কিন্তু আমাকে পেয়ে যাবেন মিডডে ফিলস নিয়ে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ। আর বৃহস্পতিবারে কিন্তু আমি থাকি হচ্ছে উইকেন্ড স্পেশাল নিয়ে, অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেন তাদের জন্য কিন্তু আমি সাপ্তাহিক অনুষ্ঠান নিয়ে চলে আসি, অর্থাৎ উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে যাই হচ্ছে বৃহস্পতিবার বিকাল 5টা বাজে। বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত টিউন করলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন। সো আশা করছি অবশ্যই সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার যদি ঢাকা এফএম 90.4 টিউন করা থাকে অবশ্যই রিদমকে পেয়ে যাবেন। তাছাড়া সবসময় থাকতে পারেন আপনাদের পছন্দের অন্যান্য আরজে যারা আছে, সবাই তো থাকে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন কে আছেন সুমাইয়া আছে আমার সাথে দেখা যাচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দুঃখিত লিসেনার্স, গলার অবস্থাটা একটু খারাপ তো, যার কারণে মানে কাশি আসছিল। যাই হোক, অনেকেই যুক্ত আছে, আমাকে লিখছে। আচ্ছা আমি একটা মেসেজ পড়ে আসি। সঞ্জিদা লিখেছে, ইন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অল দ্য মিডিয়া পার্সন তাদের ওয়াইফকে হাইড করে রাখে, বাসায় ওয়াইফ বেবি থাকলেও ফ্যানদের কাছে তারা সিঙ্গেল, কজ তারা মনে করে তাদের পপুলারিটি ডাউন হয়ে যাবে যদি জানা যায় সে ম্যারিড। সো আপনি বিয়ে করলে কি সেম কাজ করবেন? আচ্ছা সঞ্জিদা আরও একটা মানে নাইস কোয়েশ্চেন। আসলে সঞ্জিদার সাইড থেকে যে কোয়েশ্চেনগুলো আসে, এই কোয়েশ্চেনগুলোর জন্য মানে আগে যদিও আমি মেন্টালি প্রিপেয়ার থাকতাম না, বাট এখন আমি মেন্টালি প্রিপেয়ার থাকি, বিকজ সঞ্জিদার কোয়েশ্চেনগুলো এতই ইন্টারেস্টিং হয় এবং এতই জোশ হয় বলার বাহিরে। আচ্ছা যাই হোক সঞ্জিদা, আমি এটা অ্যান্সার করি। ব্যাপারটা হচ্ছে দেখেন, বিয়ে করে আসলে বিয়ে করার পর বউকে লুকিয়ে রাখার যে ব্যাপারটা, এটার সাথে টোটালি আমি একমত না। বিকজ বিয়ে যে ব্যাপারটা, এটা হচ্ছে আমার মনে হয় এটা একটা ন্যাচারাল থিং, অ্যান্ড এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত কিন্তু একটা ব্লেসিং। এটা টোটালি একটা ব্লেসিং, অ্যান্ড এটা আমার মনে হয় যে এটা লাইফ চেঞ্জ করার একটা গ্রেট ওয়ে। ঠিক আছে, আমি হয়তো বা সবসময় দুষ্টামি ফাজলামি করি যে আমি বিয়েশাদী করবো না, বা বিয়েশাদীর প্রতি আমার কোনো অ্যাট্রাকশন নেই, বা বিয়েশাদীর প্রতি ভালো লাগা নেই, তবে হ্যাঁ বিয়েশাদী তো আসলে সবারই করতে হবে। এটা আমাদের একটা সামাজিক নিয়ম, এটা আমাদের ধার্মিক নিয়ম, এটা আমাদের সোসাইটির নিয়ম, এটা আমাদের ন্যাচারাল একটা সিস্টেম। সো মানে বউকে বা হচ্ছে ফ্যামিলিকে লুকিয়ে রেখে নিজের কাজকে এগিয়ে নেওয়া বা নিজের কাজের জন্য ফ্যামিলিকে লুকিয়ে রাখা, এই ব্যাপারটা আমি টোটালি সাপোর্ট করবো না, বিকজ ফ্যামিলি হচ্ছে একটা ব্লেসিং, আর ব্লেসিংকে আসলে অস্বীকার করার কিছু নেই। এখন ফ্যামিলির জন্য পপুলারিটি নষ্ট হয়ে যাবে বা পপুলারিটির সাথে আসলে ফ্যামিলিকে কানেক্টেড করা, এই ব্যাপারটা টোটালি আমি দ্বিমত পোষণ করবো, বা আসলে আমি এই ব্যাপারটার সাথে কখনোই আমি একমত হব না। যাই হোক, তারপর যদি বলি যে মানে আমি কখন এরকম যদি বিয়েশাদী করি, অবশ্যই বিয়েশাদী করলে এটা প্রত্যেকটা মানুষ জানবে, এটা সবাই জানবে, হয়তো আমি প্রাউডলি সবাইকে বলবো যে হ্যাঁ আই গট ম্যারিড। আই হোপ সঞ্জিদা আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন, অ্যান্ড এই তো এই আর কি ব্যাপারটা। আচ্ছা তারপর দেখা যাচ্ছে চিটাগাং থেকে জেরিন আছে আমার সাথে, ওকে। তারপর দেখা যাচ্ছে আমার সাথে কে আছে, লালমনিরহাট থেকে আশিক আছে আমার সাথে, আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা আছে, তানিয়া আছে। আচ্ছা জান্নাতুল হীরা কিন্তু একটা আপডেট দিয়েছে, চট্টগ্রামে ফাটা রোদ, পানি চলে গেছে তবে নিচু অঞ্চলে এখনও হালকা পানি আছে, আর বেশি লোডশেডিং হচ্ছে না। লোডশেডিং হওয়ার ব্যাপারটা আসলে স্বাভাবিক, এটা হবেই, আর রাত হলে বড় বড় সাপ এসে চারপাশে ঘোরাঘুরি করে, ও মাই গড, এই ব্যাপারটা, ও হো, এই ব্যাপারটা আসলে খুবই খারাপ লাগলো আমার কাছে। আচ্ছা গতকালও একজন দু হাত লম্বা একটা কিং কোবরা দেখেছে, ও মাই গড। যাই হোক, আশা করছি এই ব্যাপারটা এই ব্যাপারটা থেকে আপনারা খুব জলদি আসলে রিকভার করতে পারবেন, কজ সাপের সাথে মানে কানেক্টেড যে ব্যাপারটা, এই ব্যাপারটা শুনলেও কিন্তু কেমন লাগছে। যাই হোক, চট্টগ্রামবাসীর জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল। ভাই আজকে ফ্রান্স অ্যান্ড স্পেনের মধ্যে কে উইন হবে? আমার মোটামুটি মনে হচ্ছে ফ্রান্সই আসলে এগিয়ে থাকবে, অ্যান্ড ফ্রান্স এগিয়ে থাকবে, বাট স্পেন যে আসলে ওরকম হালকা টিম তা কিন্তু না, স্পেনেরও কিন্তু আসলে একটা পসিবিলিটি আছে। সো দেখা যাক আসলে কি হয়। তারপর দেখা যাচ্ছে লুবা আছে আমার সাথে রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ লুবা। তারপর দেখা যাচ্ছে রিহান সিলেট থেকে যুক্ত হয়েছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে মিথিলা রংপুর থেকে, ওকে। ফাতিমা যুক্ত আছে আমার সাথে, তারপর আমার সাথে যুক্ত আছেন কে আছেন কে আছেন কে আছেন কে আছেন প্লিজ তুমি আরেকটা কোন এফ এম এ শো করো বলো, আমি ঢাকা এফ এম, আচ্ছা আরেকটা শো হচ্ছে আমার রেডিও আম্বার 102.4 এফ এম, অর্থাৎ রেডিও আম্বার 102.4, এই চ্যানেলটাতে আসলে আমার আরেকটা শো পেয়ে যাবেন, সেই শোটা হচ্ছে সকালবেলা পাবেন, অর্থাৎ আমি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কিন্তু সেই শোটা নিয়ে থাকি। সো যারা ওই অনুষ্ঠানটা শুনতে চান অবশ্যই শুনতে পারবেন, সকালের মুহূর্তে যারা আড্ডা দিতে চান আর কি, সেখানে হচ্ছে আমি এক কাপ চা নিয়ে হাজির হই। ওকে মিষ্টি ভাইয়া, আমি অনেক রাগ করেছি কারণ তুমি আমার একটা মেসেজ পড়েছো, বাকি মেসেজ পড়োনি। রাগ করার কিছু নেই, কিছু ব্যস্ততা বুঝতে হবে, কিছু ব্যস্ততা বা কিছু সিচুয়েশন আসলে আপনাদেরও বোঝা উচিত যে রিদম কেন মেসেজ পড়ছে না, বা রিদম কেন মেসেজটা ইগনোর করলো, বা রিদমকে আসলে ইচ্ছা করে পড়লো না, নাকি আসলে এই সিচুয়েশনের জন্য পড়লো না, এই ব্যাপারটা কিন্তু আপনাদের বোঝা উচিত। যাই হোক, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু আছে রিয়াদ, আমার সাথে আছে সারা, আমার সাথে আছেন হৃদয় তুহিন, আমার সাথে আছেন মাইমুনা, সরি মুতারিনা ইসলাম, সুমনা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। যাই হোক, আমরা আরও একটা গানে চলে যাব, আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি আপনাদের মাঝে, বেশি না, আমি একটা গান শুনবো, আমরা একটা গান পরেই আমি খুব জলদি আবার ফিরে আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে সেজানের করা একটা গান, কথা ক, বেশ সুন্দর একটা গান, খুবই এনার্জেটিক একটা গান, অ্যান্ড বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিন্তু মোটামুটি গানটা করা হয়েছিল। সো এখন এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাচ্ছি, আমি কিছুক্ষণ পরেই আবারও খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: Fields.
1: Hello, listeners. I'm so sorry. আমি ভেবেছিলাম দুই মিনিটের মধ্যে চলে আসতে পারবো, কিন্তু পারিনি। যাক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে কিন্তু আর দু মিনিট সময় আছে, 4:58। যাই হোক, বাকি মেসেজগুলো হয়তো আজকে আর পড়া হলো না। আমি অবশ্যই ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করবো আপনাদের মেসেজগুলো পড়ার জন্য। সো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে। আমরা অনেকেই শুনতে যাচ্ছিলেন দাই দেই গানটা, যেটা হচ্ছে এবারের ফিফার অফিসিয়াল সং, যেটা হচ্ছে সাকির আয়ন হচ্ছে বার্নাবয় করেছিল। সো এই গানটা শুনতে শুনতেই আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি সবাইকে। আবারও আগামীকাল হাজির হয়ে যাবো মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি আমাদের আবারও গল্প হবে, আড্ডা হবে। সো সবাইকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। তো সোজা গানে চলে যাচ্ছি। আবারও আগামীকাল ইনশাল্লাহ খুব জলদি ফিরে আসবো আপনাদের মাঝে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং আপনার বন্ধু সিফাত হাজির হয়ে গেছে আজকে ঢাকা মেট্রো 9040 নিয়ে। যদি বলি তাহলে বলতে হয় ব্যস্ত শহরে ক্লান্ত মনে জমে থাকে কত শত কত মানে কথা ইচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। অলরেডি যারা যুক্ত হয়ে গেছেন আপনি অবশ্যই আপনার কথাবার্তাগুলো শেয়ার করতে পারেন 01841904904 এই নম্বরটিতে, এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, এসএমএস করতে পারেন, আর ফেসবুকে যদি কমেন্ট আকারে লিখতে চান তাহলে আমার এই পোস্টের নিচে কিন্তু কমেন্ট আকারে লিখতে পারেন। আমাদের পোস্টটি যে ঠিকানায় পাবেন ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm। নতুন একটা দিন মানে আরও অনেক অনেক ব্যস্ততা, এবং সেটা শেষ হওয়ার সাথে সাথে পরের দিনের ব্যস্ততা নিয়েও চিন্তা ভাবনা করা। তো আমাদের ওয়ার্ল্ড কাপে মোটামুটি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল, এখন আবার আজকে থেকে শুরু হবে অবশ্য, তারপরে আবার নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে। আজকে যেমন আছে হচ্ছে ফ্রান্স অ্যান্ড স্পেনের খেলা, এবং এই ওয়ার্ল্ড কাপে সেরা চারজনই কিন্তু আছে, চারজনই বিশ্ব চ্যাম্পিয়ন এক এক সময়ের। তো

সবাই খুব আসলে মুখে আছে খেলাগুলো দেখার জন্য, আমিও এর বিকল্প নই বা এর বাইরে নই, আমিও অনেক এক্সাইটেড। সো আপনার কাছে কি মনে হয় আছে কে যেতে পারে, যদিও ফ্রান্স এগিয়ে আছে মানে সবার কথা মতো, এবং ফ্রান্সের যে ডমিনেটিং খেলা এই অনুযায়ী তারা এগিয়ে আছে, তারপরে স্পেনকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না, স্পেনে কিন্তু খুবই অভিজ্ঞ একটি দল, যদিও ইয়াং প্লেয়ার, তারপরেও স্পেনের কিন্তু খেলার রেকর্ড খুব ভালো। তো যাই হোক, দেখা যাক এবার কি হয় না হয়। এছাড়াও এর আশেপাশে আর অন্যান্য কথাবার্তাও যা আছে সব লিখতে পারেন, আপনার এলাকায় কি অবস্থা, কারণ আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অতিবৃষ্টির কারণে যেই বন্যা অথবা পানি জমে গেছে সেখানে মানুষ অনেক বেশি পরিমাণ কষ্ট করছেন, তো কি অবস্থা, আমার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বন্ধুরা আছেন, তারা অবশ্যই পসিবল হলে একটু জানাবেন আমাকে। এদিকে আছেন, আচ্ছা তোমরা একটা শো এর পিছনে কয়জন কাজ করো, রংপুর থেকে এটা যিনি লিখেছিলেন, এটা আসলে ডিপেন্ড করে শোটা কীরকম এবং শোটার ভিতরে আসলে কতজন মানুষ লাগবে। আচ্ছা পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন মাঝে মাঝে কেন জানি খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, আবার আজ জ্বর আসছে, গলা ব্যথা, এক্সাম আছে 16 তারিখ, দোয়া করবেন। রানি ফ্রম হাতিবান্ধা, রাতি মানে আমাদের যে আমি আবার ঢাকাতেও চলে আসছি, কারণটা হচ্ছে আমি পুরান ঢাকার ভাষায় যেই শোটা হয় চক্কর বক্কর সেখানে পড়তে পারিনি, অনেক SMS-ই পড়তে পারিনি, ইনফ্যাক্ট আজকে যখন পেয়েছি পড়েনি। আমাদের রানী হাতিবান্ধা থেকে, বন্ধু জ্বর কিন্তু এখন ঘরে ঘরে, এটা হচ্ছে একটা বিষয়, মানে হঠাৎ করেই সবার জ্বর আসছে, ঠান্ডা লাগছে, গলা ব্যথা করছে, তো আপনি গরম পানি খাবেন, একটু রেস্ট নেন, পরীক্ষা 16 তারিখ, তো মানে খুব বেশি দিন নাই, মানে পরশু দিন আপনার পরীক্ষা, তাই তো, মাথা ঠান্ডা রাখেন, ঠিক আছে। আগে তো নিশ্চয়ই আপনার একটা প্রিপারেশন আছে, তো সেই প্রিপারেশনের সাথে সাথে আপনি ধরেন যখন একটু সুস্থ বোধ করবেন তখন একটু একটু করে রিভাইজ করে নেবেন, ঠিক আছে। আর মন খারাপের কারণটা তো আপনি বলতে পারছেন না কি কারণে, এর মানে এটা আসলে এটা একটা মনের দোষ, বুঝছেন, মন নিজে নিজে এটাকে বানিয়ে নিয়েছে, তো মনকে বলেন যে না তোর মন খারাপ করার মতো কোন কারণ আমি খুঁজে পাইনি, তুই হাস, এটা বলেন, ঠিক আছে। সিরত ভাই তোমার নামের বানানটা কি সানিম? আচ্ছা বাংলা আর ইংলিশ দুইটার মধ্যে একটা কনফিউশন আছে, ইংলিশে আমি লিখি হচ্ছে SHIFAT সিফাত, কিন্তু বাংলায় কিন্তু আবার লিখি হচ্ছে দন্ত স দিয়ে। হ্যাঁ তো প্রশ্ন আসতে পারে যে তালি বসে করেন, একটু ভ্যারিয়েশন থাকা দরকার আছে না? যাই হোক, এখানে আছে সিরত ভাই, আমি সিলেট থেকে নাজমুল, তারপর গানের রিকোয়েস্ট করছেন, গানের রিকোয়েস্ট বন্ধু রাখতে পারছি না, শারমিন আক্তার মুবারিকা, সিরত ভাইয়া যুক্ত হয়ে গেলাম, স্বাগত জানাচ্ছি মুবারিকা আপনাকে। আরও আছেন আমাদের সঙ্গে, ভাই আছি রংপুর থেকে বাদল, বৃষ্টি বাদল নিয়েই তো আছি, আমাদের বাদলও যুক্ত হয়ে গেছেন, বাদল আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4, এবং যুক্ত হয়ে গেছেন আমাদের অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকাল। আজকে জিতবে মনে হচ্ছে ফ্রান্স না স্পেন? ফ্রান্স তো এগিয়ে আছে, কিন্তু তারপরে আমার কেন যেন মনে হচ্ছে যে স্পেন একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, দুর্ঘটনা বলা যাবে না কারণ স্পেন তো নতুন কোনো দল না, স্পেন আমার কাছে মনে হচ্ছে যে কোনোভাবে আটকে দিতে পারে ফ্রান্সকে, মানে অসম্ভবের কিছু নাই, আমার মনে হচ্ছে একটা ঘটনা ঘটতে পারে, লেটস সি। তারপরে অবশ্যই ফ্রান্স এগিয়ে থাকবে কিন্তু ঘটনাটা ঘটতেও পারে, এটা আমার মনে হচ্ছে আর কি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। এনিওয়ে জুয়েল অ্যান্ড সোমচান্দার কণ্ঠে কোথায় যাবে গানটি, চমৎকার এই গানটি শুনতে থাকুন, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: শুনছেন ঢাকা এফএম 90.4।

You're listening to Dhaka FM 90.4. Dhaka Metro 9040.

ঢাকা এফএম 90.4 এ চলছে ঢাকা মেট্রো 9040 এবং সিফাত আপনার সঙ্গেই আছি। একটা সুন্দর বিকেল, যদিও গত কয়েকদিনের মতো এখন কিন্তু খুব বৃষ্টি নেই ঢাকায়, দেখা যাচ্ছে যে রোদ উঠেছে। তবে এই যেই রোদটা দেখছি, এই রোদটার উপরে খুব বেশি বিশ্বাস করা যায় না, কারণ এটা চলে যায় আবার বৃষ্টি আসতে পারে। তো যাই হোক, যারা অলরেডি পানিবন্ধী আছেন এবং অনেক আসলে কষ্টে জীবনযাপন করছেন, আমাদের আশেপাশে যে যে বন্ধুরা আছেন তারা অবশ্যই তাদের সহযোগিতার হাত তুলে দিবেন। নিঃসন্দেহে তারা আমাদের চেয়ে অনেক ভালো অবস্থানে আছেন, কিন্তু এটা একটা সাময়িক একটা সমস্যা। অবশ্যই আমিও যদি সমস্যায় পড়তাম তারাও কিন্তু চলে আসতো, বা আপনিও কিন্তু চলে আসতেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একজন আরেকজনের বিপদে এগিয়ে যাব, এটাই হচ্ছে মূল কথা। এবং এটার আসলে একটা জলজান্ত প্রমাণ হচ্ছে আমাদের এই মাস, জুলাই মাস, অগ্নিঝরা এই জুলাই মাসে আমরা কিন্তু আসলে আপনি দেখবেন যে ছাত্র জনতার যেই মিলন ছিল এবং একত্রভাবে তারা আসলে কি করতে পারে, তারা আসলে কত কিছু করতে পারে, কত কিছু অর্জন করতে পারে। এবং আমি যে জনগণ বা ছাত্র জনতাই যে আসলে সকল ক্ষমতার উৎস, সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছিল এই গণতন্ত্রের দাবিতে। তো তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই। আর আজকে অবশ্যই জুলাইয়ের 14 তারিখ, এবং এই মুহূর্তে আমি আসলে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে কিন্তু সবচেয়ে ইতিহাসের সবচেয়ে দামি একটা আসলে খেলা হতে যাচ্ছে, মানে ব্যয়বহুল আর কি। বাংলাদেশ সময় আজকে রাত্রে একটাই কিন্তু আমরা যেটা বলছিলাম যে ফ্রান্স অ্যান্ড স্পেনের খেলাটা হবে, এবং তার আগে কিন্তু স্প্যানিশ দৈনিক যেটা আছে এটা হচ্ছে আপনার AS, এটা তারা কিন্তু জানিয়েছে একটা খুব চমৎকার একটি তথ্য জানিয়েছে যে এই দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য প্রায় $300 কোটি বেশি। ভাবা যায়, মানে সব দামি দামি প্লেয়াররা মনে এখানেই আছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় 37,000 কোটি টাকার উপরে। এবং তারা আসলে দাবি করেছেন যে ফ্রান্স ও স্পেনের এই লড়াইটা ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল, কারণ খেলোয়াড়দের আর্থিক মূল্যের দিক থেকে এটি অতীতে সব বিশ্বকাপ সেমিফাইনালকে ছাড়িয়ে গেছে। এখন দেখা যাক যে এই খেলাটা আসলে কতটুকু উপভোগ্য হয়। নিঃসন্দেহে বলছিলাম বারবার যে ফ্রান্স কিন্তু এগিয়ে আছে, কিন্তু স্পেনও কিন্তু পিছিয়ে নেই। স্পেনেরও কিন্তু বেশ কিছু কোয়ালিটি আছে যেটা হয়তো বা প্রতি ম্যাচে আমরা নতুন নতুন ভাবে আবিষ্কার করছি, এবং এই বড় দলগুলোর এটি একটা মানে প্লাস পয়েন্ট, দেখবেন যে একদম শেষ মুহূর্তে যে ম্যাচ ঘুরিয়ে দেয়, মানে কারণ তাদের যে ট্রিক্সগুলো, যে টেকনিকগুলো, সেগুলো আপনি প্রথম থেকেই বুঝবেন না, এটাই হচ্ছে তাদের একটা সবচেয়ে বড় পাওয়ার। না হলে অন্যান্য দলগুলোও তো ভালো খেলে, তারা কেন শেষ মুহূর্তে যে আর টিকে থাকতে পারে না, তারা পারে কেন? যেমন ফ্রান্স অনেক ডমিনেন্ট খেলা খেলে, তো তারপরেও কিন্তু ফ্রান্স এর বাইরেও হয়তোবা খেলাটা খেলে, কিন্তু সেটা এখনও শো করে নেই। সেটা দেখা যাবে এখন যে আস্তে আস্তে যে ম্যাচগুলো আছে, আরও দুটি ম্যাচ আছে, তো দেখা যাক এই দুটি ম্যাচের ভিতরে কী করে, মানে যদি জিতে আর কি তাহলে একটি ম্যাচ থাকবে আর কি। আচ্ছা, এদিকে আছেন আমাদের অর্চনা রায় লালমনিরহাট থেকে। ভাইয়া, অ্যাপে তোমার কথাগুলো দুইবার করে শোনা যাচ্ছে, তো শুনেন আমার কথা নাকি ভালো লাগে, তিনবার করে শুনেন। আচ্ছা, আমার ইয়ারফোনটা হারিয়েছে, এখন শোনার কোনো ওয়ে নাই, প্লিজ একটু অ্যাপ চেক করে দেখ, আপনি অ্যাপটা বন্ধ করে আবার একটু ছাড়েন বন্ধু। আর এদিকে আছে হচ্ছে আমাদের অমৃত বোস লিখেছে, আজ কে জিতবে মনে হচ্ছে ফ্রান্স, ওই এটা তো বললামই যে আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স এগিয়ে আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। হ্যালো সিফি, এটা একদম নতুন ভাবে আমি শুনলাম, সিফি, ওকে, মন কেমন আছে তোমার? আমি তো আলহামদুলিল্লাহ ফাইন। তাসনুবাকে নিশ্চয়ই চিনো, সে তো তোমার অনেক বড় ফ্যান, ইয়াস, তাকে একটু মনে রেখো, আমি ওর বোন বলছি, এতদিন আমরা একসঙ্গে ছিলাম, এখন আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, তাই সে তোমাকে আর মেসেজ দিতে পারবে না, শুধু শুনতে পারবে। যাই হোক, আমরা আছি তোমার সাথে রংপুর থেকে। আমি তার জন্য আসলে অনেক অনেক দোয়া করি যেন তিনি খুব শীঘ্রই একটা ফোন নিতে পারে এবং আমাদের সঙ্গে আমাদের নিয়মিত আড্ডায় যুক্ত হতে পারে, তাদের কথাবার্তাগুলো শেয়ার করতে পারে। আর আপনিও ভালো থাকবেন, আপনিও আশা করি জয়েন করবেন, আপনি যেখানেই থাকেন না কেন, কারণ অ্যাপের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু ঢাকা এফএম এর সঙ্গে যুক্ত হতে পারেন। কি খবর বদ্দা, কেন সৈলত লাইক গো? ওকে, আমার মনে হচ্ছে এবার আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের নিজুর প্রেডিকশন যে ফাইনাল খেলবে আর্জেন্টিনা বা আর্জেন্টিনা এবং ফ্রান্স। দেখা যাক কি হয়, কতবারও আমরা এই দুই দলকে পেয়েছিলাম ফাইনালে, তো এইবার কি হয় সেটাই দেখার বিষয়, কারণ আরও দুইটা দল আছে স্ট্রং, স্পেন অ্যান্ড ইংল্যান্ড, তাদেরকে টপকে তো যেতে হবে, তাই না? সো লেটস সি কি হয়। আচ্ছা, আমাদের অমৃত বোস কিন্তু লিখেছে যে অ্যাপে তো একবারই শোনা যাচ্ছে, এর মানে বন্ধু আপনার হয়তোবা, মানে আমার যে বন্ধু অর্চনা রায়, হয়তোবা ফোনে কোনো সমস্যা হতে পারে, যে আমাদের এই বন্ধু তো দূর থেকে শুনছেন, তারপরে তো শুনছেন ঠিকঠাক মতো, তো একটু চেক করে দেখবেন আপনি। এনিওয়ে, অনেকগুলো SMS আছে, SMS গুলো পড়বো, তবে এই মুহূর্তে একটা গানে যাওয়া দরকার। যে গানটা এখন আপনার জন্য আমি প্লে করছি সেটা হচ্ছে সেই জনপ্রিয় গান মনপুরা সিনেমা থেকে, ফজলুর রহমান বাবুর কণ্ঠে নিথুয়া পাথারে। যদিও গানটির অনেকগুলো ভার্সন আছে এই সিনেমাতে, তবে এই মুহূর্তে আমরা ফজলুর রহমান বাবুর যে ভার্সনটা সেটা আমরা শুনছি, এবং মিউজিক কম্পোজিশন কিন্তু করেছিলেন অর্ণব, আমাদের সবার প্রিয়, এবং তার অনেক অনেক সৃষ্টি আমরা শুনি, ভালো লাগে, তার মধ্যে এইটা একটা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

ঢাকা মেট্রো 9040 নিয়ে সিফাত আপনার সঙ্গেই আছি আর বন্ধুরা শুনছেন। আচ্ছা যাক, ভালোই হলো যে আমাদের অর্চনার অ্যাপটা ঠিক হয়ে গেছে, তিনি তাই বলছিলেন অবশ্য হোয়াটসঅ্যাপে যে থ্যাংকস ভাইয়া, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে ওয়েলকাম, থ্যাংক ইউ অর্চনা রায়। আর এদিকে আমি বলছিলাম যে এসএমএস পড়বো আমার বন্ধুদেরকে, যারা যারা লিখতে চান এই মুহূর্তে জয়েন করেছেন বা টিউন করেছেন ঢাকা এফএম 90.4, আপনি চাইলেই লিখতে পারেন 01841904904, এই আমাদের এই নম্বরে এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কথাবার্তা আপনি জানিয়ে দিতে পারেন। এদিকে যারা আছেন না আমাদের সঙ্গে এসএমএস এর মাধ্যমে, সিয়াদ ভাই আমি সিলেট থেকে নাজমুলের কথা আমরা পড়েছি, আরও আছেন আমাদের সঙ্গে বাদল আছেন, আরও আছেন ভাইয়া কেমন আছো, খুব মিস করি তোমায়, তাবাসসুম ফ্রম রংপুর, এই তাবাসুমি কই তাবাসুম। আচ্ছা যাই হোক, তাবাসুম মিস না করে সরাসরি চলে আসবেন যদি সম্ভব হয়। আপনি বিভিন্নভাবে শুনতে পারেন, অ্যাপের মাধ্যমে শুনতে পারেন, ওয়েবসাইটের মাধ্যমে শুনতে পারেন, ফ্রিকোয়েন্সির মাধ্যমে শুনতে পারেন, অনেকগুলো মাধ্যম আছে। যদি ইচ্ছা করে বা আপনার কোনোটা যদি মনে হয় একটু সহজ আপনার জন্য, আপনি সেটা সেভাবেই শুনবেন। সিবাদ ভাই আজকে কি খেলা কয়টায়? আজকে মানে রাত একটায়, আজকে না যদি হিসাব ধরি তাহলে তো 15 তারিখ রাত একটায়, মানে আজ রাতেই, আজ রাত একটায় আপনি পাবেন স্পেন এবং ফ্রান্সকে। দেখা যাক এই দুই পরাশক্তির মধ্যে আসলে কারা জিতে। আজ প্রথম লিখলাম, অনেক আগে থেকে শুনি, আমি রংপুর থেকে শুনছি, নাম সাহেব। সাহেব সাহেব, আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন, আমার মন খারাপ থাকলে, আপনার মন খারাপ থাকলে কি করেন সিবাদ ভাই? আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তারপরে আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে আমি মন খারাপ থাকলে, ডিপেন্ড করে আসলে কার উপরে বা কি কারণে মন খারাপ সেটার উপরে। আর মন খারাপ হলে চুপচাপ থাকার চেষ্টা করি একটু প্রথমত, আর দ্বিতীয়ত গান শুনি, কিবোর্ড প্লে করি, এই তো মানে পিয়ানো বাজাই বা এরকম এরকম ট্রাই করি আর কি। ডিপেন্ড করে এটা আসলে সময়, মানে ওই কি কারণে এবং সময়টা কি, আমি কোথায় আছি সব কিছু মিলিয়ে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, রংপুর থেকে বলছি ভাইয়া, আজ প্রথম মেসেজ দিলাম। আচ্ছা আখি, আখি স্বাগত জানাচ্ছি আপনাকে। কোন দল জিততে পারে? আমি ঢাকা থেকে সিয়াম, সিয়াম বললাম, এটা নিয়ে আমরা আলাপ করছিলাম। আচ্ছা তিনি আরও লিখেছেন, একটা কথা বলতে চাইছিলাম, আমি একজনকে অনেক ভালোবাসি কিন্তু তাকে বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোবাসা বলা যায় না। আপনি বলতে পারেন যে আপনি তাকে পছন্দ করেন, ভালোবাসা তো তখন হবে যখন আপনি তাকে বলবেন, তিনি রাজি হয়ে যাবেন, তিনিও আপনাকে ভালোবাসবেন, তখন দুই পক্ষে মানে মিলিত হয়েই এটা ভালোবাসা হবে। আচ্ছা আপনি বলছিলেন যে কোন দল জিততে পারে, আমি তো বললাম যে ফ্রান্স এগিয়ে আছে, বাট নিঃসন্দেহে স্পেনও পিছিয়ে নেই এবং যে কোনো ঘটনাই ঘটতে পারে আজকের ম্যাচে, আজকের ম্যাচে মানে রাত একটার ম্যাচে। হাই ভাই, আমি রংপুর থেকে নীলা, কালকে নানুবাড়ি থেকে আসার পর মনটা খুব খারাপ, তাদেরকে মিস করছি। হ্যাঁ এটা হয় বন্ধু, আসলে আমরা একটা সময় বা কোথাও যখন থাকি কিছুদিন, অথবা প্রিয় মানুষগুলো যখন একসাথে থাকে, সেই মানুষগুলোর সঙ্গ ছেড়ে আবার নিজের দৈনন্দিন জীবনে ফিরে আসতে কষ্ট হয় বা ঠিকও হয়ে যায়, লাইফ হ্যাজ টু গো অন বন্ধু। সো একটু মন খারাপ থাকবে, বাট আপনি মনটাকে আরও খারাপ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনি আরও পজিটিভভাবে একটু নিজে নিজে একটু এনজয় করার চেষ্টা করেন। রানি আছেন আমাদের সঙ্গে, ভাইয়া জানেন আপনার কথা শুনলে হাসি পায়, হাসবেন সমস্যা কি ভাইয়া, আপনি তো আমার সব প্রবলেমের সলিউশন, তাহলে একটা আইডিয়া দেন তো কীভাবে মনটাকে রিপেয়ার করব। হুদাই হুদাই খারাপ হয়, এটা বয়সের দোষ, ঠিক আছে? মন খারাপ হতে দিবেন, মাথা থাকলে মাথা ব্যথা হবে, ব্যথা হলে আপনি বুঝবেন আপনার একটা মাথা আছে, ঠিক তেমনই মন খারাপ হলে আপনি বুঝবেন যে আপনার একটা মনও আছে। সবসময় তার সুখ ভালো লাগবে না, আর সুখও যদি সবসময় থাকে 365 দিনে, তাহলে সুখই একটা সময় দুঃখ হয়ে যাবে, সুখকে আমরা দুঃখ বলে রাখবো। তো সেই ক্ষেত্রে মনটা একটু খারাপ হচ্ছে, বরং আপনি এটা পজিটিভলি চিন্তা করেন যে আমার একটা মন আছে, এটা খারাপ হয় এর মানে ভালোও হয়, তাই না? সো আমি ভালো সময়টাকে মনে রাখবো, একটু খারাপ হলে আবার মনে করিয়ে দিব যে তুই কিন্তু এই কারণে ভালো ছিলি, এখন আবার খারাপ হলি কেন, নে আবার ওই কারণেই ভালো হ, এরকম করে নিজেকে নিজে বলবেন। নিজের মনকে যখন নিজে নিয়ন্ত্রণ করবেন, নিজের মনকে যখন নিজে বুঝতে পারবেন, আপনার কথা যখন আপনার মন শুনবে, যদিও মন অনেক অবাধ্য, তারপরে যখন ম্যাক্সিমাম শুনবে দেখবেন যে আপনার এই সমস্যা চলে গেছে। রানি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়ারে, আমাদের এখানে প্রচুর গরম কিন্তু আকাশ মেঘলা, পড়াশোনাতে মনোযোগ বসাতে পারছি না। তানিয়া তানি একটু পরে পড়েন, সমস্যা কি, যখনই দেখবেন যে না এই মুহূর্তে পড়তে মন চাচ্ছে না ওই সময় পড়বেন না, আপনি পরে পড়বেন, মানে ওই সময় কেন পড়তে হবে। আচ্ছা হাই ভাইয়া কেমন আছেন, আমি সুমাইয়া রংপুর থেকে, ওয়েলকাম সুমাইয়া, কেমন আছেন আপনি? আরও আছেন আমাদের সঙ্গে সিফু দাদা, কেমন আছেন? রবিবারে মনে হয় এসএমএস পড়েন নাই। হ্যাঁ রবিবার এসএমএস পড়া হয় নাই, বিয়ের দাওয়াত দিয়েছিলাম, আসলেন আসলেন তো না, আমি ভাবলাম খাবার পাঠাই দিই পরে ভুলে গেছি। আচ্ছা ওকে, এখন লটকন খাচ্ছি আর ভাবছি এটাও পাঠাই দিতে চাইছি সিফু দাদার কাছে, তার আগেই আবু সব বেচে দিছে। সিফু দাদা রাগ করিয়েন না, শুনছি আফরিন। আফরিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিয়ে কার ছিল আপনার সেটা তো জানি না, একটু জানাবেন তো। আচ্ছা আমরা হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা আছেন, পড়বো পরবর্তী ঘন্টায় এসে পড়ি বাকি কথাবার্তা। চমৎকার একটি গান আমার প্লেলিস্টে ওয়েট করছে, সেই নাম করা জনপ্রিয় সেই গান আমাদের এলআরবি ব্যান্ডের, মে কণ্ঠ দিয়েছেন আমাদের প্রয়াত আয়ুব বচ্চু স্যার।
এবং এই গানটি আমরা অবশ্যই শুনে ফেলবো। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: শেনাস পারভীন, শুরুতেই শিরোনাম। জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যার কারণে কোন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। বন্যা দুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বন্যা কবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে, জানালেন কৃষিমন্ত্রী। যে কোনো দুর্যোগের সময় সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভারী বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে 11 জন নিহত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ রাত 1টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সেনেট ভবনে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার আয়োজন করা হয় তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনাময় বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম স্টার্ট আপ .ict.gov.bd এর উদ্বোধন করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্টার্ট আপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে এক প্রাণবন্ত মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্য সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকার চেষ্টা করবে।
4: আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে অনেক কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন।
3: তারেক রহমান তরুণ উদ্যোক্তাদের কাছে প্রত্যাশা ও দৃঢ় বিশ্বাস রেখে বলেন,
4: আজকে যখন আপনাদেরকে দেখলাম, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করা করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
3: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: এদিকে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রাকৃতিক সংকট বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তুলে ধরে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবে। এর আগে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আইসিটি বিভাগের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপন, প্রয়োজনীয় রিসোর্স নিশ্চিতকরণ এবং সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগকে আরও উৎসাহিত করতে নির্বাচিত ছয়টি স্টার্টআপ প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন। পরে তিনি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ পরিদর্শন এবং উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের একটি প্রতিনিধি দল। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃ পরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে আবার শুরু হয়। শিক্ষামন্ত্রী বলেন,
5: আমরা ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের ৬ এবং ৭ দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, এক ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, জিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না।
1: ডক্টর আনম এসানুল হক মিলন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময় উপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের সুযোগ উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, এই পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোজক পরিচালক মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী তার ইতিপূর্বের প্রদত্ত বক্তব্যের জন্য আজ জাতীয় সংসদে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, ভেজাল খাদ্য দ্রুত শনাক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশের ৬৪টি জেলায় ভ্রাম্যমান ল্যাবরেটরি ভ্যান চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, এসব ভ্যানে মিনি ল্যাবরেটরি থাকবে যার মাধ্যমে জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের বাজারে তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা করা সম্ভব হবে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের ৪টি নদীর ৫টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হল তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তীতে উন্নতি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় নীলফামারী ও লালমনিরহাট জেলায় তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে রংপুর জেলায় তিস্তা নদী সাময়িকভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব করতে পারে। এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলা, জরুরি সারাদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই আহ্বান জানান। বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব পালন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সভায় বন্যা পরবর্তী পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বন্যার পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র মূল্যায়ন করে খাদ্য সহায়তা কর্মসূচি পালন করা হবে। এছাড়া কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নতুন বীজ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা এবং রোগ ব্যাধি প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা জোরদার করারও সিদ্ধান্ত সভায় নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট সহ বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলেও বর্তমানে অনেক এলাকায় পানি নামতে শুরু করেছে। তিনি বলেন, দেশের সাতটি জেলা ও সিলেট সহ মোট আটটি জেলার ৬৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাদুল হাবিব দুলু বলেন, প্রাথমিক হিসেবে প্রায় ৬,০০,৯,৪১১টি পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের অধিকাংশই পাহাড় ধসে প্রাণ হারিয়েছে।
6: ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় ২০ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এই কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য। যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিতা দিয়ে মেরামত করব।
1: বন্যা কবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে বিশেষ বীজতলা তৈরি, ধানের চারা বিতরণ, গবাদি পশুর শুকনা খাদ্য সরবরাহ এবং খুরা রোগের টিকাদান কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তর PIDতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। মন্ত্রী বলেন, চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা, ফলে কৃষকদের জন্য নতুন করে চারা সরবরাহ করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কোন ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না। সরকার শুরু থেকেই বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে। তিনি আজ কক্সবাজার জেলা সদরের ঝিরংজা ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন। পাহাড় ধসে প্রাণহানির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের বিকল্প স্থানে জমি ও গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সকল জেলা তথ্য কর্মকর্তার সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট। তিনি জেলা তথ্য কর্মকর্তাদের দুর্যোগের সময়ে সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে নির্দেশ দেন। মন্ত্রী বন্যা কবলিত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার তথ্য কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমের খোঁজ খবর নেন। তিনি এই সাতটি জেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করার নির্দেশ দেন। এই টিম 24 ঘন্টা সদর দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। ব্রিফিংয়ে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে জনগণের সাথে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখতে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন দুর্যোগ পরিস্থিতি ও সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে। অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, স্বচ্ছ বিচারের মাধ্যমে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। তাকে দেশে প্রত্যর্পণ পণের জন্য ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ কবলিত এলাকার মানুষের জীবন রক্ষায় দ্রুত ত্রাণ ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বন্যার সময় পাহাড়ি ও নদী প্রধান এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম ইঞ্জেকশন, প্রতিষেধক ওষুধ ও খাবার স্যালাইন মজুদ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডাক্তার জাহেদুর রহমান বলেন, বন্যা আক্রান্ত দেশের 11টি জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দুর্গম এলাকায় ত্রাণ কার্যক্রমে সিভিল প্রশাসনের পাশাপাশি বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 990টি শিশু।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রাতভর ভারী বৃষ্টিপাতে মাটি ও ইটের তৈরি একটি বাড়ির ছাদ ধসে অন্তত 11 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা আজ এ তথ্য জানান। কোহাত জেলায় এই ঘটনা ঘটে। ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বুশেহর, বন্দর আব্বাস, মাশাহর ও আবাদান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে। ইরান জানায় তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়ে এর জবাব দিয়েছে। তেহরান আরও দাবি করেছে, তারা হরমুজ প্রণালীতে 2টি তেলবাহী সুপার ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের 2টি জাহাজ ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এক ভারতীয় নাবিক নিহত ও কয়েকজন আহত হওয়ার পর ভারত এক ইরানি কর্মকর্তাকে তলব করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানের বন্দরগুলোতে অবরোধ পুনর্বহাল করবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং এই কৌশলগত জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর উপর 20% ফি আরোপ করবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 1টায় ম্যাচটি শুরু হবে। আগামীকাল দিবাগত রাত 1টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3-ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় স্টার্ট আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি চলমান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। যে কোনো দুর্যোগের সময়ে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ রাত 1টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। খবর শেষ হলো।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: ঢাকা FM 90.4
1: সারা দেশে
2: সবার সাথে।